বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ সোমবার, চৌঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 29শে জিলকদ 1447 ইসরি, 18ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হলে দক্ষতা, দায়িত্বশীলতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই। দেশে বিদ্যুতের চাহিদা পূরণে এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এ এলাকার মানুষের যথেষ্ট অবদান রয়েছে। এজন্য বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার পাশাপাশি স্থানীয় মানুষের কল্যাণে কাজ করতে হবে। এখন এখানকার মানুষ যাতে বিদ্যুৎ কেন্দ্রের সুফল ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালক রমানাথ পূজারী ও ব্যবস্থাপক তরিকুল ইসলাম সহ তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী পুরো বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখেন এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নিজেদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে সংগ্রামে নামতে হয় এবং শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়। তরুণ যুবকদের হাত ধরেই দেশে পরিবর্তন ঘটবে উল্লেখ করে তিনি সেই সংগ্রামে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গতকাল খুলনা মহানগরীর 19 নম্বর ওয়ার্ড অফিসে একটি বেসরকারি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। সিটি কর্পোরেশনের প্রশাসক খুলনাকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন শহর বিনির্মাণে তরুণদের সহযোগিতা কামনা করেন এবং মাদক প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতিতে নাগরিক ফোরামের মহাসচিব ও রূপান্তরী নির্বাহী পরিচালক সহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গণশিক্ষা কার্যক্রমে এক সমন্বয় সভা গতকাল যশোরের অভয়নগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল এতে প্রধান অতিথি ছিলেন। গণশিক্ষা কার্যক্রমে ফিল্ড সুপারভাইজারের সভাপতিত্বে উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর মহানদী বাজার থেকে কাশিমনগর পর্যন্ত 6 কিলোমিটার সড়ক সংস্কার কাজ গতকাল শুরু হয়েছে। সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী প্রকৌশলে জেলা জামায়াত ইসলামী নায়েবে আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 3 কোটি টাকা ব্যয়ে এ সংস্কার কাজ বাস্তবায়ন করেন। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল যশোরের অভয়নগর উপজেলার তালতলা বাজারে একটি কমিউনিটি সেন্টারে 37টি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। সংস্থার কর্মকর্তা, উপকারভোগী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল যশোরে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 24 লাখ টাকা মূল্যের মাদক এবং অবৈধ মালামাল জব্দ করেছে। আটককৃত মালামাল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলায় গতকাল পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বাঘটিয়া ও চলিশা গ্রামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ক্যাম্পাসের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার খবর, ক্রিকেট। খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খানজাহান আলী প্রিমিয়ার লীগ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকাল সেমিফাইনাল খেলায় হান্টার বয়েজ একাদশ 1 উইকেটে পশ্চিম শিরোমণি তরুণ সমাজ একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতপুর মাঠে এসপিএল 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় নওয়াবেকি সাবা ওরিয়ন্স ক্রিকেট একাডেমি 93 রানে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় কদমতলা স্পোর্টিং ক্লাব 3-2 গোলে নকশিকাঁথা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এবারে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি সৈয়দ হায়দারের কথায় গিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। সর্বশেষ গানটির রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

0: আপনারা দেশাত্মবোধক গান শুনলেন।
1: সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে শুনছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। অনুষ্ঠানের শুরুতে গিয়েছেন গাজী সালাউদ্দিন বাপ্পি, গানে কথা লিখেছেন দীপঙ্কর ঘোষ, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: বাংলাদেশ আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাস জনিত সোঁয়াচের রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন। চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: প্রিয় শ্রোতা, শুনছেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে হাওলাদার জাফর ইকবালের কণ্ঠে শুনব গান, সুর করেছেন অপূর্ব রায়, কথা লিখেছেন কাশিদুজ্জামান সেলিম।

অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন। প্রিয় শ্রোতা, বর্ণালী দিয়ে এবারে ইমরুল কায়েসের কথাই এবং শেখ আব্দুস সালামের সুরে গিয়েছেন আহমেদ জিয়াউর রহমান।

বর্ণালীতে সব শেষে গিয়েছেন ইশরাত জাহান লিজা, গানে কথা লিখেছেন রফিকুল ইসলাম খান, সুর করেছেন মানিক দেবনাথ।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোন হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড আলী বিন সামিখ আল মাররি। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর বারিক সাইদ আল সামিখ এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি গতকাল রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় 2,800 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আজ থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। গতকাল রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে একথা জানানো হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কারকবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর 02-410-53294, 02-22-66-40510 ও 02-22-33833397 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরবে আগামী 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে আগামী 26 মে অর্থাৎ ঈদের আগের দিন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এই ঘোষণা দেয়। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ওমানও আগামী 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় এবং শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। এর আগে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। বাংলাদেশ দলের প্রথম ইনিংসের সংগ্রহ 278 রান। আজ সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: একটু একটু করে এগিয়ে আসছে পবিত্র ঈদুল আজহার সেই শুভক্ষণ। আমরা চাই প্রত্যেকটি মানুষ যেন তার হৃদয়ের টানে, শেকড়ের টানে, নারীর টানে বাড়িতে ফিরে আসুক নিরাপদে, আবার নিরাপদে ফিরে যাক তার কর্মস্থলে। অর্থাৎ এই যাওয়া আসার সময়টাতে আমরা আমাদের জন্য, পরিবারের জন্য, নিরাপত্তার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করব। বন্ধুরা, আপনারা যারা এখনও বাড়িতে আসেনি বা আসছেন বা শুরু করেছেন আসা, তাদেরকে বলছি খুব বেশি যদি ভিড় হয়ে থাকে তাহলে অতিরিক্ত যাত্রী কোনো পরিবহনে কিন্তু আমরা ভ্রমণ করবো না। আগে মনে রাখতে হবে আনন্দ করতে গিয়ে সেই আনন্দ যেন একেবারে নষ্ট না হয়ে যায়, পরিবারের জন্য সেটি যেন সারা জীবনের কান্না হয়ে না থাকে। সবার জীবনে আসুক অনাবিল শান্তি, প্রশান্তি এবং ভালো লাগা, ভালোবাসা, সেই শুভকামনাই আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর ভুবনে। রূপালীতে আজ বলতেই হচ্ছে, চিঠি নেই, তারপরও ঠিকানাটা বলে দেবো আর ফোন নাম্বারটিও বলে দেবো, আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে যারা আছে তাদের নাম তো অবশ্যই জানাবো। রয়েছে লুবনা হাজরা ফারুক মিষ্টি,
1: ফাহমিতা নাহিন ইন্দ্রিলা,
0: আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান কাজী এবং অভিজিৎ মন্ডল। আমাদের কাছে চিঠি নেই বলে একেবারে ভুল হবে, কিন্তু এক বন্ধুর যদি অনেকগুলো চিঠি থাকে, আমরা প্রতিদিনই যদি ওই একই বন্ধু চিঠি পড়িয়ে শোনাই, তাহলে আপনারাই কিন্তু অভিযোগ করবেন যে শুধুমাত্র তার চিঠি কেন পড়ে শোনাই। এই জন্য বলছি বন্ধুরা, একজন বন্ধু দশটি চিঠি না লিখে দশটি বন্ধু একটি একটি করে চিঠি লিখুন, তাহলেই সবার চিঠি আমি পড়ে শোনাতে পারবো। তো যাই হোক, শুরুতেই বলবো, সাথী সুখে থাকো তুমি, এই শুধু আমি চাই।
1: সকলেই সুখে থাকুক এমন প্রত্যাশা কিন্তু আমাদের সকলেরই আপনাদের জন্য।
0: তো বন্ধুরা, এই গানের কথামালা নিয়েই আমাদের আজকে যাত্রা শুরু, চাঁদনি ছবি থেকে। শিল্পী সাবিনা ইয়াসমিন গানের কথা লিখেছেন রুবেল খালিশপুর খুলনা থেকে।

0: খালিশপুর খুলনার বন্ধু রুবেলের পছন্দ করা গান আমরা শুনছিলাম এতক্ষণ, আর এবারে কোন বন্ধুর পছন্দের গান শোনানো যায়?
1: নন্দন প্রতাপ খুলনা থেকে দীপঙ্কর,
0: আমাদের নিয়মিত শ্রোতা।
1: একদমই তাই, উনি শুনতে চেয়েছেন লক্ষ্মী বধূ ছবি থেকে।
0: প্রত্যেকেরই প্রত্যাশা লক্ষ্মী একটা বধূ,
1: প্রত্যেক পুরুষের প্রত্যাশাই থাকে লক্ষ্মী একটা বধূ হবে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। আমরা রয়েছি 01974121970। এই মুহূর্তে প্রথম বন্ধু কে রয়েছেন?
2: আদাব,
1: সুনীল
2: বলুন।
3: আমাকে গান শোনাবেন মস্তান ছায়াছবি থেকে, আব্দুল জব্বারের কণ্ঠে, আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায়।
1: অনেক সুন্দর একটি কথা, আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও। অনেক সুন্দর, তাই না? বন্ধু মানে তেমন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম।
4: শুভ সকাল।
1: শুভ সকাল।
4: রাত মহল খুলনা থেকে অনু বিশ্বাস বলছি।
1: হ্যাঁ বলুন অনু।
4: গান শুনতে চাই তুমি আমার প্রেম ছায়াছবি থেকে, আসিফের কণ্ঠে, নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা।
2: নীল নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা,
1: তুমি আমার প্রেম, নীল নীল নীলাঞ্জন, তাই তো? আসিফের কণ্ঠে। এবারে কে আছেন তার সাথে কথা বলিনি, আর কথা আসলে এইভাবে সংক্ষেপে বলে কিন্তু ভালোই লাগে না, আমরা তথ্যটাও জেনে নিই, অন্য বন্ধুরাও সুযোগ পায় এতে। এবার 01974121970 এই নম্বরে বন্ধুরা আপনাদের সাথে আমরা কথা বলছি, ফোন করলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন।
2: হ্যালো,
4: আসসালামু
2: আলাইকুম। আসসালাম,
1: কয়ালিফ টান। হ্যাঁ, এরকম কয়ালিফ টান দিয়ে সাধারণত লুৎফর ভাই কথা বলেন। এই যে বললাম না, লুৎফর ভাই বলেছে, এত অভিযোগ তো ভালো লাগে না ভাই, আপনার কোনটাতে অভিযোগ নাই? অবশ্যই ব্যক্তিগত শত্রুতা আছে। আপনার কথা শুনে করতে হবে, আপনার কথা তো নাম বললাম, যে লুৎফর জোরদার বলছেন, কথা বলতে বলতে লাইনটা কেটে গেল। অতিরিক্ত কথা বললে এমনটা হয়, আমরা কিন্তু বলেই দিয়েছি কয়ালিফ টানদের সাধারণত লুৎফর ভাই কথা বলেন, কথা শুনবে না, শুধু অভিযোগই করবে।
2: কথা শুনে তারপরে আমাদের সাথে কথা বলবেন বন্ধু।
1: হ্যালো,
3: হ্যালো, আসসালামু আলাইকুম মিষ্টি আবু। আবু ভালো আছেন?
1: জি ভালো, বলুন।
3: আফজাল মোল্লা দেওয়াতলা পটিয়াখানা থেকে বলতেছি।
1: জি বলুন।
3: গান শোনাবেন, ছবির নাম জয় পরাজয়।
1: জয় পরাজয়, হ্যাঁ।
2: তবে প্রত্যাশিত নয়
1: সেই, আমরা চাই ভালোবাসার দামে শুধু ভালোবাসাই ফেরি করি আমরা, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম দিদি, গ্রীষ্মের শুভ সকাল।
1: জি শুভ সকাল।
5: আচ্ছা,
1: গান যদি জীবনের মতো হয় জীবন কেন গানের মতো নয়? সুন্দর একটি কথা না? ধন্যবাদ সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য। কে রয়েছেন?
2: হ্যালো,
5: শুভ সকাল।
2: শুভ সকাল।
5: আমি কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
2: জি দীপঙ্কর দাদা বলুন।
5: সুন্দর মিষ্টি সকালে গানটা শুনে পরানটা বলে দিতাম
2: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
5: স্বামী কেন আসামি স্বামী থেকে যখন আপু সাথে আছে ভালো থাকবেন।
1: স্বামী কেন আর স্বামী, নিজের কথাই নিজে বলুন। যাই হোক, স্বামী কেন আসামি এটা আমরা জানি না, ভালোবাসা কম্পিউটারে অবশ্যই স্ত্রীর কাছে সে আসামি হয়েই থাকবে,
2: অভিযোগ লেগেই থাকবে।
1: হ্যাঁ, আচ্ছা এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: শুভ সকাল।
1: শুভ সকাল।
3: ভালো আছেন?
1: জি, কে বলছিলেন?
3: আমি এমডি ওহিদুজ্জামান,
1: আচ্ছা,
3: ভেড়ামারা কুষ্টিয়া থেকে বলতে যাবো।
1: ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া, হ্যাঁ হ্যাঁ।
3: ছবির নাম শাহজাদি,
1: শাহজাদি
3: সাবিন আসবেন। গানের কথা, পরদেশি এক শিকারি, অবশ্যই শোনাবেন।
1: পরদেশি এক শিকারি, ঠিক আছে, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই।
2: হ্যালো,
6: কাশেম সর্দার, ডুমুরিয়ার, গান শোনাবেন সবির নাম হিরো নাম্বার ওয়ান, শিল্পী রিজিয়া পারভিন ও এন্ড কিশোর, গানের শোনাম লাগেরে হালকা হালকা গরম গরম।
1: এখন আর হালকা হালকা গরম লাগে না, এখন পুরোপুরি গরম লাগছে, তাই না? কে আছেন এবারে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ইসমাইল ভাই, বলুন। কথা কেটে কেটে যাচ্ছে, হ্যাঁ, গানের কথা, ছবির নামটা রাখবে বলুন।
7: জান আমার জান, হ্যাঁ,
1: এত বড় পৃথিবীতে একটা মনের মানুষ নেই।
2: তবে আমরা প্রত্যাশা করি কিন্তু যে আপনার খুব তাড়াতাড়ি
1: মনে মানুষ মানে কাছে এসে যাক, তাই
2: সব খুঁজে যাক,
1: খুঁজে যাক। হ্যাঁ, এবারে কে আছেন? হ্যালো,
8: আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম,
8: রুবেল খুল্লা থেকে রুবেল বলতেছি।
1: হ্যাঁ বলুন।
8: আমার অনুরোধের গান শোনানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ।
8: জি, পরবর্তীতে আমাকে শোনাবেন আদর্শবান, ছবি থেকে গান, এন্ড্রু কিশোর এবং রুনা লায়লার কণ্ঠে। গানের শিরোনাম, দিনের আছে সূর্য বন্ধু, রাতে আছে চন্দ্র, আমার আছো,
1: আমার আছো তুমি, তাই তো?
2: প্রত্যেকের কেউ না কেউ আছে।
1: সুন্দর একটি কথা আমার গান শুনতে চেয়েছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ। এবারে কি আছেন? ওয়ালাইকুম আসসালাম,
9: আপা মনে ভালো আছেন?
1: হ্যাঁ শামিম ভাই,
9: অনেকদিন বাদে আপনার সাথে কথা হচ্ছে আপু।
1: তাই নাকি? বলুন।
9: আমি বুলবুল আহমেদ,
1: বুলবুল ভাই,
9: আপু।
1: আচ্ছা বলুন।
9: হ্যাঁ, ছবির নাম তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, ছায়া ছবি থেকে রুনা লায়লা এন্ড্রু কিশোরের কণ্ঠে।
1: বুকেরই মাঝে সকাল সাথে খুলনা বেতার, ঠিক আছে, আমরাও থাকতে চাই সারা জীবন। এই মুহূর্তে শেষ ফোনটি নিব আমরা।
2: হ্যালো,
9: আসসালামু আলাইকুম। আপু আমার লাইনটা কাটিয়ে গেছে, দেখা কাটিয়ে দেন না, কাটিয়ে গেলে উড়া যাক। বর্তমান ছবির আপুর কথা শুনতে দেন না, মিষ্টি আপুর গানটা শোনান নাই?
1: হ্যাঁ আমি গান গাইতো
9: গাওয়া থেকে, আমার আপু বলে দেখা আমি অভিযোগ করি, আমি কিন্তু গানটা আমার পরিবার ধরে শুনতে চাইছি, গানটা শোনান নাই।
2: আপনাকে একটা কথা বলে রাখি যে সবসময় অভিযোগ করলে কিন্তু অভিযোগে ফিরতি হিসেবে
1: কোনটাতে অভিযোগ নেই, ওনার নাম কেন বলি না, ওনার গান কেন শোনাই না, ওনার ফোন কেন কেটে যায়, ওনার চিঠি কেন পড়ি না, কোনটাতে অভিযোগ নাই। যাই হোক, আর কথা নয়, আমরা ভেবেছিলাম এটি শেষ বন্ধু হবে, তো যা আমরা আর একটা ফোন নিয়েই নি, চলে এসেছে ও শেষ বন্ধু।
2: হ্যালো
9: দিদি, নমস্কার।
2: আদাব,
1: ফোকন চন্দ্র।
9: হ্যাঁ দিদি, ফোকন চন্দ্র, দিগলাক পাংখা রাজবাড়ি থেকে বলছি। হ্যাঁ দিদি, গরমটা খুব পড়ছে, বৃষ্টিও আসছে, তাই আসছে স্বপ্নের পৃথিবী,
1: আমাদের
2: প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তার প্রিয় মানুষ অনেক স্পেশাল হয়ে থাকে, অনেক উপরে থাকে, তাই আমরা চাই তাদেরকে ভালোবেসে একটা মনের ভেতরে একটা ঘর বানাতে, যার নাম দিয়ে আমরা তাজমহল,
1: প্রেমের তাজমহল,
2: একদমই তাই। তো আমরা এবারে আপনাদেরকে শোনাবো প্রেমের তাজমহল, এই বাণীচিত্র থেকে কনক চাপার কণ্ঠে এবারের গানটি। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন রায়ের মহল খুলনার বন্ধু নিত্যানন্দ, নিশ্চয়ই সঙ্গে আছে
1: একটু ভালোবাসা,
2: শুনতে থাকুন।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী অনুষ্ঠানে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গান। শোনাবো এবারে বাগেরহাটের বন্ধু উজ্জ্বলের পছন্দ করা গান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। সত্যি কিন্তু তাই। শোনাবো এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে, শুনতে থাকুন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর
2: শ্রোতা, আপনারা কৃষক কার্ডের গুরুত্ব শুনছিলেন।
3: সবকিছুর কিন্তু একটা গুরুত্ব আছে। তুমি যদি আমার সাথে একটা ভালো কোনো কিছু বলো, ভালো কোনো কিছু দাও, তোমার জন্য অবশ্যই আমার ভালো কিছু থাকবে। কিন্তু তোমার কথাবার্তা ব্যবহার যদি একটু অন্যরকম হয়, তোমার প্রতি আমার ভালো লাগা ভালোবাসাটাও কিন্তু কমে যাবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বললাম, চলো এবার গান শুনি।
2: গান শুনবো, এমন একজনের পছন্দের গান শুনবো যার অভিযোগ থাকে কখনোই নাকি গান শোনানো।
3: ও লুৎফর যাদব ভাই, যাকে কখনোই আমরা গান শোনাই না।
2: তবে বন্ধু, আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আজকে হয়তো আপনার গানটি শোনানো হচ্ছে, তবে আপনার ব্যবহার এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আগামীতে গান শোনাতে পারবো কিনা সেটি নিয়ে কিন্তু আমরা খুব বেশি
3: সন্দেহ। হ্যাঁ একদম। মানে আসলে কি, আমরা কিন্তু প্রত্যেকটা শ্রোতা বন্ধুর নাম লিপিবদ্ধ করে সেগুলো কিন্তু যারা সংকলন করেন তাদের কাছে দিই এবং আমাদের কাছে এসে পৌঁছালে সেগুলো প্রচার করার চেষ্টা করি। কিন্তু আমার এই ভাই কেন তার নাম বলা হয় না, কেন অন্যদের নাম বলা হয়, কেন তার গান শোনানো হয় না, কেন তার চিঠি পড়ানো হয় না, কেন সবকিছুতে কেন, এই কেনর উত্তর আমাদের সত্যিই জানা নেই।
2: খুব অধৈর্য হয় আমাদের এই।
3: যাই হোক, আপনার আপনি ভালো থাকুন এবং আপনি গান শুনুন, আপনার পরিবারকে নিয়েই শুনুন এবং অন্য শ্রোতাদের বন্ধুদেরকে। এই যে আপনার জন্য এতগুলো কথা বললাম, এর জন্য কিন্তু অনেকটা সময় ব্যয় হলো, গানও কিন্তু কমে গেল পরিমাণটা। তো যাই হোক, আর কথা নয়, আমরা গানের কাছে
2: জীবন সংসার ছায়াছবি থেকে আপনি শুনতে চেয়েছিলেন গান সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আপনি পাংশা রাজবাড়ি থেকে। শুনতে থাকুন আপনার পছন্দ।

ও প্রিয়া, তুমি কোথায়? বুকে জমানো বাঁধা ব্যথা নিয়ে প্রিয়াকে খুঁজছেন আমাদের বন্ধু বুলুল আহমেদ, কাজীপাড়া ভেড়ামারা, কুষ্টিয়া থেকে। চলুন আপনার সাথে সাথে আমরাও খুঁজে আসি, এবং আমাদের সাথে আছেন শিল্পী আসিফ।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হলো রূপালীর আয়োজন। নিশ্চয়ই গানগুলো সকলের বেশি ভালো লেগেছে। অনুষ্ঠানটি আবারও আগামী আয়োজনে আপনারা শুনতে পাবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো রূপালীর আয়োজন থেকে। শুভ সকাল।
1: প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনী সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম কথা বন্ধু হয়ে ফাহমিদা নাহিন অঞ্জিলা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল। মিডিয়ামে 35.6 মিটারে 558 kHz, FM ব্যান্ড 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে আবারও ঠিক বেলা 11:59 দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণার সাথে আছি লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। দেশজুড়ে সরকারি দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতিমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২ অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রাথমিক বিশেষ স্থানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ৫ এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারাদেশে এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের জন্য আধুনিক ও দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করা হয়েছে।

0: বিমানবন্দরের প্রায় 94,000 বর্গমিটার এলাকায় এই ওয়াইফাই সেবা সহজলভ্য করা হয়েছে। কভারেজের মধ্যে রয়েছে টার্মিনাল 1, টার্মিনাল 2, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল। সমূলক কার্যক্রম 26 এপ্রিল থেকে শুরু হওয়ার পর থেকে প্রায় 20,000 মানুষ এই সেবা ব্যবহার করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ যাত্রীদের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রমকে আরও দ্রুত, সহজ এবং বিশ্বমানের সেবার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আমচাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় প্রায় 780 কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। অপরিপক্ব আমের বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর 02-4106-592-9-22-66-4-0-5-1-0-02-2233-8-3-3-9-7 অথবা সংশ্লিষ্ট জেলা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে এবং আগামী 26 মে পবিত্র হজ পালিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দেয়। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র জানায়, খান ইউনিস ও বেত লেহিয়াতে প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব হামলা নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হামাস। এদিকে হামলার পর গাজায় একজন সশস্ত্র ব্যক্তি এবং হামাসের নেতাকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে তারা এ বিষয়ে কোন প্রমাণ দেখাতে পারেনি। খেলা খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 177 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 4 উইকেটে 177, পাকিস্তান 232। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: খবর ও আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1টা 5 মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4টা 5 মিনিটে। এবারই সঙ্গীত অনুষ্ঠানে

সূচি আধুনিক গান শুনবেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে দুপুর 12:30, ছায়াছবির গান বিকেল 3:05, নন্দিতা মল্লিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20, রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান বেলা 2:30, শিলা রায়ের কণ্ঠে শুনবেন পল্লীগীতি দুপুর 12:40, পাঁচ মিশালি গান রয়েছে বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, প্রিয় শ্রোতা, শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এ মেলা শুরু হবে 22 মে 2026 তারিখ থেকে 24 মে 2026 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত এই মেলা চলবে। সবাইকে আমন্ত্রণ রইল। আরও একটি ঘোষণা রয়েছে আপনাদের জন্য। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডিরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা ভিজিট করুন www.joinnavy.navy.mil.bd। নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। প্রতারক হতে সতর্ক থাকুন। ঘোষণা দুটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্যখ্যাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো নীরব হুমকির মুখে পড়েছে। অ্যান্টিবায়োটিকের অপরিকল্পিত ব্যবহারের কারণে ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, যা আন্তর্জাতিক বাজারে আমাদের জলজ পণ্যের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে। তিনি গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাকোয়াকালচারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR এর চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে বৈশ্বিক জনস্বাস্থ্যের বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে নিবিড় গবেষণা, খামারিদের প্রশিক্ষণ ও টেকসই অ্যাকোয়াকালচার নিয়ে কাজ করছে। এই সংকট মোকাবেলায় তিনি গবেষণা, সচেতনতা ও নীতিগত সহায়তার উপর গুরুত্বারোপ করেন। FMRT ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর শেখ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম হোসেন এবং সহযোগী অধ্যাপক ডক্টর শেখ তারেক আরাফাত সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি FMRT ডিসিপ্লিন এবং ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে বায়ন্ড বর্ডার্স অ্যাডভান্স রিসার্চ গ্লোবাল কোলাবোরেশন অ্যান্ড হায়ার এডুকেশন অপরচুনিটিস ইন দ্য USA শীর্ষক এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল গতকাল যশোরের নোয়াপাড়ায় যশোর জুট ইন্ডাস্ট্রিজ মিল পরিদর্শন করেন। এ সময় তিনি বন্ধ মিলগুলো পুনরায় চালু করার জন্য মিল মালিক ও শ্রমিকদের আশ্বস্ত করেন। জুট মিলের প্রকল্প প্রধান প্রজেক্ট ম্যানেজার জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় তার সাথে ছিলেন। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বাগেরহাট জেলা হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত রক্তচাপ পরিমাপ করা, খাবারের লবণ কম খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান ও মাদক পরিহার করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা হার্ট ফাউন্ডেশনের সভাপতির সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2026 উপলক্ষে গতকাল যশোরের বেনাপোল কাস্টমস হাউজের ক্লাবে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বারডেম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার MA রশিদ এতে প্রধান অতিথি ছিলেন। ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে বেনাপোল CNF এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি এতে বিশেষ অতিথি ছিলেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, খুলনা জেলায় মোট হাটের সংখ্যা 25টি। এ সকল হাটে 31টি ভেটেরিনারি মেডিকেল টিম সেবা প্রদানে প্রস্তুত রয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাস্তার উপর কোনো কোরবানির হাট বসানো থেকে বিরত থাকা এবং পর্যাপ্ত জলাতঙ্গ ও হামের টিকা মজুত রাখা, নদী পুনর্খনন ও খাল খননকে অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক এক প্রশিক্ষণ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। যত্রতত্র পশু কোরবানি না করে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করা, পশু কোরবানির সহজ উপায় ও পশুর চামড়া যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও পশুর বজ্র নির্ধারিত স্থানে ফেলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা প্রশাসকের

0: সে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বালিকা বিভাগে আটটি খেলা গতকাল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বালক বিভাগে খুলনা জেলা দল 3-1 গোলে কুষ্টিয়া জেলা দলকে ও সাতক্ষীরা জেলা দল 3-2 গোলে নড়াইল জেলা দলকে এবং বালিকা বিভাগে কুষ্টিয়া জেলা দল 1-0 গোলে খুলনা জেলা দলকে ও সাতক্ষীরা জেলা দল 2-0 গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে। এছাড়া বালিকা বিভাগের খেলায় কুষ্টিয়া জেলা দল 1-0 গোলে খুলনা জেলা দলকে, সাতক্ষীরা জেলা দল 2-0 গোলে নড়াইল জেলা দলকে, ঝিনাইদহ জেলা দল 7-0 গোলে মাগুরা জেলা দলকে এবং অপর খেলায় মেহেরপুর জেলা দল 1-0 গোলে বাগেরহাট জেলা দলকে পরাজিত করে। এদিকে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নতুন কুড়ি স্পোর্টস খুলনা বিভাগীয় অঞ্চলের ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের গতকালের খেলায় যশোর জেলা দল 1-0 গোলে খুলনা জেলা দলকে এবং অপর খেলায় কুষ্টিয়া জেলা দল ট্রাই বেকারে 6-5 গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটালিতে আপনারা এবারই শুনতে পাবেন একটি দেশাত্মবোধক গান, গেয়েছেন রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি নন্দিতা মল্লিকের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য।

আপনারা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন নন্দিতা মল্লিক। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে। গানের গীতিকার খন্দকার ওহিদুল আলম।

0: আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শহীদুল ইসলাম রাজু, গীতিকার ছিলেন খন্দকার ওহিদুল আলম। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি পল্লী গান শিল্পী শীলা রায়ের কণ্ঠে। গান দুটির কথা লিখেছেন রাশেদ উদ্দিন তালুকদার।

0: দুখানি পল্লী গান শুনলেন, শিল্পী ছিলেন শিলা রায়। বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকের সমূহের জন্য B-2026 ব্যাচে ডিরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা ভিজিট করুন www.joinnavy.navy.mil.bd। নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। প্রতারক হতে সাবধান থাকুন। বন্ধুরা, আরও একটি ঘোষণা রয়েছে আপনাদের জন্য। শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এই মেলা শুরু হবে 22 মে 2026 তারিখ থেকে এবং তা চলবে 24 মে 2026 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত এই মেলা চলবে। সবাইকে আমন্ত্রণ রইল। ঘোষণা দুটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

সুখে তুমি দুঃখে তুমি।

আল্লাহ পাকি শুনি হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছো। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গা বসবে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দূরের ও কাছের অগণিত শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে আমাদের আজকের এই আয়োজন শুনছেন, সবাইকে জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। আশা করি বন্ধুরা ভালো আছেন সকলেই। আর আপনাদের সাথে কথা বন্ধু হয়ে রয়েছি আমি রাহিমা আক্তার শান্তু,
1: আমি শিল্পী সিংহ।
0: প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল, এবং অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার। বন্ধুরা, আপনাদেরকে তো গান শোনাবো, আর গানের ফাঁকে ফাঁকে কথা হবে
1: 01974121970 এই নম্বরে।
0: তো আর কথা নয়, চলে যাচ্ছি গানে। প্রথমেই কোন গানটি শোনাবো?
1: প্রথমেই শোনাবো চাপা ডাঙার বউ ঝ্যা ছবি থেকে খুরশিদ আলমের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন লালটু আলমডাঙ্গা থেকে।

জ্ঞানেন্দ্র পাল ঝিনাইদহ কুষ্টিয়া থেকে অনুরোধ জানিয়েছেন সত্যের মৃত্যু নয় ছায়াছবির গান শোনার জন্য। শিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন, সাথে এ কে ফজলুল হকও রয়েছেন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং

0: নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে, আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক ক্ষেত্র অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয় পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লুট তোরা ছায়াছবি থেকে কনক চাপা ও আয়ুব বাচ্চির কণ্ঠে একটি গান। শুনতে চাইলে অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ জাফর পালোয়ান বরগুনা থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে কথা হবে আপনাদের সাথে 01974121970 এই নম্বরে। দেখি কোন বন্ধু আছেন আমাদের সাথে। আদাব, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, বিজন গোমস্তা, কাকচিড়া, বরগুনা থেকে। আচ্ছা, বিয়ান সাহেব। আচ্ছা বন্ধু, এবার দেখি কে আছেন। শুভ দুপুর, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি, স্বামী কেন আসামি ছায়াছবি থেকে যেকোনো একটি গান। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুরোধ করার সময় শিল্পী এবং ছবির নামটি উল্লেখ করলে সুবিধা হয়।

0: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু?
0: আমরা
1: সকলে ভালো।
0: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। আপু, ছায়াছবির নাম মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা ছায়াছবি থেকে উদিত নারায়ণ ও সাধনা ছাড় গ্রামের কণ্ঠে গ্রামের কথা। অনেকে বাঁচতে চাই হাজার বছর। অবশ্যই শোনাব।
2: বাহ, চমৎকার,
1: ধন্যবাদ বন্ধু, এমনি করে সাথে থাকবেন। পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার অনুরোধের গানটি। ধন্যবাদ বন্ধু।
2: হ্যালো, আদাব, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি আমরা সকলেই ভালো আছি। সুজন চৌকি। আচ্ছা আচ্ছা, আপনিও অনেক ভালো থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কি গান শুনতে চান বলুন? আব্দুল্লাহ ছবি। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয় ভালো আছেন? আচ্ছা, জাফর পালোয়ান। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। নয়নমণি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আচ্ছা, চুল ধরো না খোপা খুলে যাবে গোনাগর। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? ইব্রাহিম হাওলাদার। কি গান শুনতে চান বলুন? ছবির নামটি আরেকবার বলুন। আরেকটি বার বলুন। আচ্ছা আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। আমাদের সাথে আপনাদের কথা হচ্ছে 01974121970 নম্বরে।
1: এবারে কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: বন্ধুরা, আপনারা আমাদের সাথে রয়েছেন 01974121970 নম্বরে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে এই নম্বরে। দেখি কে আছেন, কার গান শোনাবো এবার। বন্ধুরা, এবারে শোনাবো খোকন চন্দ্র, পাংশা রাজবাড়ি থেকে। শুনতে চেয়েছেন তুফান ছায়া ছবির গান, প্রীতম হাসান ও দেবশ্রী কণ্ঠে। তো বন্ধু শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা।

0: বাছুর ভরা জমি দিয়েছে। আমাদের এত পানি রয়েছে এই খালগুলিতে, যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
4: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাবো স্বজন ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন পলাশ। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ মহিদুল ইসলাম ডুমুরিয়া থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

ডলি সায়ন্তনের কণ্ঠে রাজার বাই বাদশাহ ছায়াছবি থেকে গান শুনবেন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ আব্দুস সামাদ বোয়ালমারি ফরিদপুর থেকে।

প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ

0: নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: এবারে শেষ খেলা ছায়াছবির গান শুনবেন শিল্পী রুনা লায়লা, ইন্দ্রকিশোর ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন বিজন গোমেস্তা কাকচোড়া বরগুনা থেকে।

আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এর সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে আজ দেশে ফিরেছেন। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য গণমাধ্যমকে জানায়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দেশজুড়ে সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা 2। সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখওয়াত হোসেন বলেন, 5 এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল।

0: বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারা দেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর 02415 3294 02266 4010 ও 02223383 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং আগামী 26 মে পবিত্র হজ পালিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দেয়। গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র জানায় খান ইউনিস ও বেইত লাহিয়াতেও প্রাণহানির ঘটনা ঘটে। এসব হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হামাস। এদিকে হামলার পর গাজায় একজন সশস্ত্র ব্যক্তি এবং এক হামাস নেতাকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে তারা এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 5 উইকেটে 248 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 5 উইকেটে 248, পাকিস্তান 232। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। আর কথা নয়, চলে যাচ্ছি গানে। শোনাব বুকের ভেতর আগুন ছায়াছবির গান হাসান চৌধুরীর কণ্ঠে। আর গানটি শুনতে

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম আবারও কথা হবে আপনাদের সাথে মোবাইলে। দেখি এবার কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? হ্যালো, তুহিন, কোথা থেকে বলছিলেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আবার আপনি চেষ্টা করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? নামটি বলুন আপনার। আব্দুর রহমান, পাংশা রাজবাড়ী। আচ্ছা, কি গান শুনতে চান বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আবারও চেষ্টা করতে থাকুন। জি, আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয় ভালো আছেন। রায়ের মহল থেকে নিত্যনন্দ, আপনি কি গান শুনতে চান? সাগরিকা। আচ্ছা আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, আচ্ছা, কি গান শুনতে চান বলুন। আচ্ছা, আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান আম্মাজান ছায়াছবির গান। হ্যালো, শুভ দুপুর। আচ্ছা অনুদি, কি গান শুনতে চান বলুন। আচ্ছা, সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। ওয়ালাইকুম আসসালাম।
2: আপু কেমন আছেন?
1: জি, আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয় ভালো আছেন।
2: হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আমি আপনাদের নিয়মিত শ্রোতা, বাগেরহাট বিলপুর কচুয়া থেকে মোহাম্মদ সাইফুল মোল্লা বলতেছি।
1: সাইফুল মোল্লা, বাগেরহাট। আচ্ছা সামাদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, আপনারা কি গান শুনতে চান বলুন।
2: আমাকে গান শুনাবেন হচ্ছে রঙিন রাখান বন্ধু ছবি থেকে ইন্দ্রকিশোর ও সাবিন ইসমাইলের কণ্ঠে যে কোনো একটি গান শুনালে হবে।
1: আচ্ছা, রঙিন রাখাল বন্ধু।
3: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: আমি রাজু আহমেদ বলছিলাম, কুটিবাড়ি মোড় চৌগাছা বাজার যশোর থেকে।
3: রাজু ভাই বলুন।
4: জি, আমাকে গান শোনাবেন প্রেমের সমাধি সিনেমা থেকে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে, এই গানটা শোনাবেন ইন্দ্র কিশোরের কণ্ঠে। আর আপনার সবাই ভালো থাকবেন।
1: আপনিও অনেক ভালো থাকবেন। হ্যালো,
5: হ্যালো,
1: হ্যালো, শুভ দুপুর, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?

0: প্রকাশ বিশ্বাস। আচ্ছা, কি গান শুনতে চান বলুন। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবার দেখি কে আছেন।
1: হ্যালো,
2: গোলাপনগর কুষ্টিয়া থেকে।
1: হ্যাঁ,
0: গোলাপনগর কুষ্টিয়া থেকে।
2: তুহিন
0: তুহিন, আচ্ছা।
2: পাগলমন ছবি থেকে যে কোনো একটি।
0: পাগলমন ছায়াছবির গান শুনতে চেয়েছেন। সাথেই থাকুন বন্ধু, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? রেজাউল, বালিয়া তালা থেকে। জি বলুন। আচ্ছা, পিরিতি করিয়া আমি গেলাম গোমরিয়া, এই গানটি শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু।
1: হ্যালো,
0: জি বলুন। গোলাগুলি ছবি থেকে। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান।
1: হ্যালো, সালাম ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন বন্ধু? চট্টগ্রাম, জি, নামটি আরেকবার বলুন।
0: হাবিব, আচ্ছা, কি গান শুনতে চান বলুন। গানের কথা পরের যে গানটি বাজাবো। আচ্ছা আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে, ফোন আলাপ থেকে। এবারে শোনাবো বাবা কেন চাকর ছায়াছবির গান, খালিদ হাসান মিলুর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জিতু আহমেদ পাংশা রাজবাড়ি থেকে। আর আমাদের সাথে রয়েছেন হাবিব। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের গানটি।

এবারে শুনবেন দুই নয়নের আলো ছায়া ছবি থেকে মুনির খানের কণ্ঠে এই সুন্দর গানটি। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন গিয়াসউদ্দিন বাসখালী চট্টগ্রাম থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব জনম জনম ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন এন্দ্র কিশোর ও রুনা লালা, আর গানটি শুনতে চেয়েছেন সুফল বিশ্বাস।

0: শ্রোতা বন্ধুরা, যাদের নাম আজকে তালিকাতে ছিলেন তারা হলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে, আবদুল্লাহ গোপালগঞ্জ থেকে এবং নিবৃত মণ্ডল রাজবাড়ি থেকে। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বন্ধুরা, বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আমরা ছিলাম রাহিমা আক্তার শান্তু,
1: শিল্পী সিংহ,
0: প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল, এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন সামিয়া আক্তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে শোনাব নগর বাউল ব্যান্ড দলের গান জেমসের কণ্ঠে।

এই শহরে আমাদেরই পাশে বাস করে অসংখ্য গার্মেন্ট শ্রমিক, যারা পোশাক শিল্পী, যারা আমার সেলাই দিদিমণি। তাদের জন্যই আজকের এই গান সেলাই দিদিমণি।

বন্ধুরা, আপনারা রক অ্যান্ড রোল সঙ্গীতের অনুষ্ঠানে শুনছেন। এবারে শোনাবো এলআরবি ব্যান্ডের গান আইয়ুব বাচ্চুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রক অ্যান্ড রোল অনুষ্ঠানে ব্যান্ডের গান শুনছেন। এবারে শোনাবো মাকসুদ ও ঢাকা। ব্যান্ড দলের গান কণ্ঠ দিয়েছেন মাকসুদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা রক অ্যান্ড রোল অনুষ্ঠানে ব্যান্ডের গান শুনছেন। এবারে শোনাবো রেনেসা ব্যান্ডের গান নকিব খানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রক অ্যান্ড রোল অনুষ্ঠানে ব্যান্ডের গান। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই, তাই সামনে বর্ষার মৌসুমে বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে আজ দেশে ফিরেছেন। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য গণমাধ্যমকে জানায়। বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং এই চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাইদ বিন সামিক আল মারির সঙ্গে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠককালে এই আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কাতার অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১লা জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখার খবর প্রতারণার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর ০২৪১০৫৩২৯৪ ০২২২৬৬৪০৫১০ ও ০২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র জানায়, খান ইউনুস এবং বেত লাহিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব হামলা নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হামাস। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ৩০৭ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৬ উইকেটে ৩০৭, পাকিস্তান ২৩২। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: এতক্ষণ বেলা তিনটার বাংলা খবর শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই ইন্দ্রকিশোরের কণ্ঠে প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবির গান শুনবেন।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়া ছবির গান। এখন শুনবেন ভুলো না আমায় ছায়া ছবির গান, শিল্পী কনক চাপা ও এন্টু কিশোর।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান। প্রথমেই দেশের গান শুনবেন শিল্পী আবিদা সুলতানা। গানটির কথা লিখেছেন মাসুদ করিম।

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। এ রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে শোনাচ্ছেন ফারহানা খান পুরবী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবারে একটি নজরুল সঙ্গীত গিয়ে শোনাচ্ছেন হান্নানুর রহমান চাঁদ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন পাঁচমিশালি গান,
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এর সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে আজ দেশে ফিরেছেন। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য গণমাধ্যমকে জানায়। বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং এর চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। ঢাকায় সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন মাখির আল মারির সঙ্গে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠককালে এই আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কাতার অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 25শে মে থেকে 1লা জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য

0: অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসে চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর হল 02-4150-5332-63510-02-22-33-8-3397 অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে 334 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278-এ 6 উইকেটে 334, পাকিস্তান 232। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করছে। দুই ম্যাচ টেস্টের সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে চাষাবাদ, কৃষি বিষয়ক অনুষ্ঠান। সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।
1: আসসালামু আলাইকুম। মাঠের থেকে কি অনেক রকম সবজি সে তুলে নিয়েছে,
2: তাই
1: আইনে বুরুবের দায়িত্ব দিছে এগুলো সব বাছাই করে ঠিকঠাক করে ওই বিভিন্ন বাড়ি বাড়িতে পাঠাতে হবে,
2: এবং পোকামাকড় গুলো ওই ভালো পোকামাকড় বেচেই করতে হবে। বেগুন, বেগুন আনিছিল নাকি?
1: বেগুন তো আছে, বেগুন তো সবার প্রিয় সবজি, তাই না?
2: সব সময় যার গুণ আছে তার নাম বেগুন, হ্যাঁ
1: যার নেই গুণ তার নাম বেগুন।
2: না কথাটা ঠিক না, বেগুনই অনেক এই ক্যালসিয়াম ভিটামিন সমৃদ্ধ বেগুন, তারপরে বিশেষভাবে তা মনা তুমি কেমন আছো? তোমার সাথীরে থেকে
1: সবজি ভাগাভাগি করতেছে, এই আমার এক বাটলাই গো, এই ভাই জান অত সবজি
2: কি বেগুন, বেগুন বেশি তাই না? বেগুন, বেগুনটা বেশি, তা বেগুনের ওই যে পোকা কেমন লাগছে বেগুনি?
1: একটা জিনিস আমি বুঝতে পারছি ইলিয়াস ভাই, যে এই যে আমরা সবজি চাষ করি, যে সবজি হোক বেগুন হোক কুমড়ো হোক লাউ হোক পটল ঢেঁড়স যাই হোক না কেন, এই যদি বালাই
2: আলোচনা করবো আজ বেগুনের পোকামাকড় রোগ বালাই দমন। আলোচনা করবেন জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। তা আপনি কেমন আছেন?
1: শ্রোতা
2: ফোন নম্বরটা বলে দিই, এই ফোন নম্বরে আপনারা ফোন করবেন
1: 0109-74-12-12-19-70-70।
2: আমি আবার বলছি
3: 0109-74-12-19-70-70।
2: ভাই আমরা তাহলে আলোচনা শুনি, শোনা যাক কি বলো, বেগুন সবসময় আলু বেগুন বিভিন্ন ভাবে আমরা খেতে পারি এবং অনেক ভিটামিন সমৃদ্ধ বেগুন, বেগুন ভাজি, বেগুনের বিভিন্ন চপ, তারপরে বেগুন রান্না, বেগুন ভর্তা, কত রকম বেগুনের
3: হয়
2: ভাতে দিয়ে, কত সুন্দর।
4: হ্যাঁ বেগুন অত্যন্ত একটি পুষ্টিকর সবজি, এটা বারো মাসই আসলে চাষাবাদ করার সুযোগ আছে এবং বাজারে বারো মাসই পাওয়া যায় এবং এটা বাজার মূল্য সবসময় ভালো পাওয়া যায়। কিন্তু বেগুন চাষাবাদে মানে কিছু সমস্যা আছে, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যে বেগুন চাষ করতে গেলে পোকামাকড় এবং রোগ বালাইয়ের আক্রমণ হয়।
1: জি,
4: এটা যে কোনো ফসল চাষাবাদ করতে গেলেই রোগ বালাইয়ের আক্রমণ হয়। তা আমাদের যে সবজি আছে তার মধ্যে বেগুন অন্যতম সবজি এবং এই বেগুনে রোগ পোকামাকড়ের আক্রমণও অনেক বেশি
1: বেশি
4: বেশি। তা আমি আমাদের যারা শ্রোতা ভাই বোনরা আছেন তাদের উদ্দেশ্যে আমরা এখন আমরা আলোচনা করব যে কিভাবে আসলে এই পোকামাকড় আমরা দমন করতে পারি এবং কি কি পোকামাকড়ের আক্রমণ হয়। আমরা যখন বেগুনের কথা বলি, বেগুনের একেবারে প্রধান সমস্যা যদি আমরা বলি, সেটা একটি পোকার মাধ্যমে হয়, সেটা হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এবং এই পোকাটা আসলে মানে যত জাতের বেগুন বলেন শুধুমাত্র বিটি বেগুন আছে, এই বেগুনটা ছাড়া সকল ধরনের বেগুনেই এই পোকার আক্রমণ দেখা যায়। তো এই পোকা করে কি, যে কচি যে বেগুনের ডগা থাকে সেই ডগা ছিদ্র করে এবং ফল ছিদ্র করে ভিতরে ঢুকে, তাতে যে ভিতরে আমাদের একটা লেদা পোকা দেখা যায়, ভিতরে বসে বসে সে যদি ডগার ভিতরে ঢুকে তাহলে ডগার ডগার যে নরম অংশ খায় এবং গাছ দেখলে মনে হয় যেন আগা থেকে মরে মরে আসছে। আর বেগুনটাকে আমরা আসলে যখন ঢুকে তখন তো ছোট অবস্থায় ঢুকে, সেজন্য অনেক সময় ছিদ্রটা অত বড় দেখাও যায় না, অনেক সময় আমরা বেগুন কাটি, হ্যাঁ অনেক সময় বন্ধ হয়ে যায় বেগুন কাটি আমরা ভিতরে পোকা পেয়ে,
1: মানে বেগুনও বড় হয় আর
2: পোকাগুলো বড় হয়
4: এবং এই এই যে ফল বৃদ্ধির সাথে সাথে পোকাও ভিতরে বড় হতে থাকে। এটা এই পোকার যদি আক্রমণ দেখা দেয় আমাদের কৃষক ভাইদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা আগে থেকে কি সিদ্ধান্ত নিতে পারেন, যদি বেগুন চাষ করেন তাহলে বিটি বেগুন করবেন, বিটি বেগুন করলে
2: পোকার আক্রমণ কম।
4: বিটি বেগুন যদি আমরা চাষাবাদ করি তাহলে এই যে প্রধান যে পোকা,
1: আরে বিটা বেগুন এই বিটি বেগুনটা পাহারা দেয়,
4: এই পোকার আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি।
2: তাহলে কি বুঝলে তুমি বলো, কম হয় আমরা শ্রোতাদেরকে উৎসাহিত করব এই বেগুনটা বেশি করে চাষাবাদ।
4: এই বেগুনটা আবার যে একটা সীমাবদ্ধতা আছে, এটা বারো মাস চাষাবাদ করা যাবে না,
1: ওটার সময়
4: এটা আমাদের জুলাই আগস্ট মাসের দিকে চারা করতে হয়, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে চারা আমাদের জমিতে রোপণ করে দিতে হয়। আমরা যদি শীতের সময়টা যে পুরো যে শীতের সময় আছে সেই সময়টা
2: আমরা পেতে পারি,
4: সর্বোচ্চ ফলন পেতে পারি,
2: কিন্তু অন্য বেগুন তো বারো মাস,
4: অন্য বেগুন বারো মাস হয়। সেজন্য আমাদের যে ব্যবস্থা নিতে হবে যে আমাদের যদি আমরা যদি দেখি যে ডগা আক্রান্ত হয়েছে মরে মরে যায় তাহলে আমাদের করতে হবে কি, কেটে দিতে হবে সেই ডগা,
1: যেখানে ছিদ্র থাকবে ছিদ্রের নিচে কেটে দিতে হবে,
4: কেটে দিতে হবে,
2: আর ভালো জায়গায় ফেলে দিতে হবে, নষ্ট না
4: গর্ত করে আমাদের মাটি চাপা দিয়ে দিতে হবে। আর আমরা যদি ছিদ্রওয়ালা বেগুন দেখি তাহলে সেই বেগুন ডগা সবগুলাই আমাদের দিতে হবে। আর আর একটা আছে যে এটার জন্য ফেরোমন ট্রাপ পাওয়া যায়, জাদুর বাক্স, সেটা আমাদের এই যে বিএসএফবি ফেরো আছে সেটা আমরা যে
1: তাবিজের মতন,
4: হ্যাঁ তাবিজের মতো, এটার আবার কিন্তু দুইটা ভাগ আছে, তিনটা ভাগ আছে, ফলের জন্য একটা আছে, ফলের মাছি পোকার জন্য, এবং সবজির সবজি বিশেষ করে লাউ কুমড়া চিচিঙ্গা উচ্ছে করলা ঝিঙা এইগুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে কিউ ফেরো। আর বেগুনেটার জন্য আমরা যদি ব্যবহার করি সেটা বলে বিএসএফবি ফেরো, সে ঔষধটার নাম, মানে যে আমরা তাবিজ বলি, আর
1: ওই তো ঝুলিয়ে দেওয়া হয় ভিতরে,
4: এটা আমরা নিজস্ব এখন বাজারে কোটও পাওয়া যায়, সেই কোটোর ভিতরে ঝুলাই দিতে পারি অথবা নিজেরা কোটো তৈরি করেও ঝুলাই দিতে পারি। তাহলে এটা আমাদের একটা জৈব পদ্ধতি, তাহলে আমাদের কীটনাশকের ব্যবহার কম হবে।
1: তার মানে কি করতে হবে, কোদি ওই ওষুধ দিয়ে জামাই সব মেরে ফেলতে হবে,
4: হ্যাঁ এই যে এই যে আমাদের এই যে ফেরোমন ফাঁদ, ফেরোমন ফাঁদে অনেকে বলে কি যে অনেক পোকার আক্রমণ, মানে ওই ঘেরানে আমরা যদি ফেরোমন ফাঁদ দিই তাহলে পোকা চলে আসে, কিন্তু আসলে তো ওই ঘেরানে আসবে পুরুষ পোকা, পুরুষ পোকা তো আসলে ফসলের ক্ষতি করে না, করে স্ত্রী পোকা। তা আমাদের টার্গেট আমরা যদি পুরুষদেরকে মেরে ফেলতে পারি তাহলে স্ত্রী পোকা ডিম পাড়তে পারবে না,
2: বংশবৃদ্ধি করতে পারবে না,
4: যদি না পারে তাহলে বংশবৃদ্ধি
1: কিছু করতে পারবে না।
4: তো এখন এই যে আমরা ডগা কেটে ফেললাম, ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেললাম, আবার ফেরোমন ট্র্যাপ দিলাম, তাতেও যদি না কমে তাহলে আমাদের করতে হবে কি, পোকা তো আমাদের দমন করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, যেমন ভলিউম
2: কীটনাশক স্প্রে করতে,
4: হ্যাঁ থাইমেথিক্সাম এবং ক্লোরিনিপ্রল নামক যে কীটনাশক আছে ভলিউম ফ্লেক্সি, এটা 5 ml 5 লিটার পানিতে, আবার এছাড়া অন্য সাইপারমেথ্রিন গ্রুপের যদি আমরা কীটনাশক দেই সেটা আমরা 2 ml করে 1 লিটারে, আর আমরা যদি 10 লিটারে দেই তাহলে 20 ml আমরা দিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করব দশ থেকে বারো দিন পর পর, দুই থেকে তিন দিন। এখন কৃষক এটা করে কি, একবার দিলাম পোকা তো
1: আর দেয় না,
4: আর দেয় না, তখন করে কি যে ডিম থাকে, ডিম তো আসলে কীটনাশকে মারা যায় না, ফুটে ফুটে আবার বাচ্চা হয়, ঠিক আছে, আসলে কীটনাশকের কাজ করে না, আমাদের পোকার ধরন বুঝে আমাদের
3: কীটনাশক
2: ব্যবহার করতে হবে,
4: এটা সবচাইতে আমাদের ক্ষতিকর পোকা। এছাড়াও বেগুনে জাপ পোকা লাগে, জাপ পোকা সিম গাছে লাগে,
1: সিম গাছে বেশি লাগে,
4: সরিষা গাছে লাগে, হ্যাঁ, কালো কালো ছোট
2: মানে একটার পর একটা,
4: এটা
3: পদ্ধতি ব্যবহার করি,
2: কি পদ্ধতি,
3: ওই আমি অন্তে শাড়ি পরে ঘুরে
2: বেড়াই, ও সব তোমার গায়ে গায়ে চলে গেছে,
1: আরো কাজ হবে, আমি ওই অন্তে
3: শাড়ি আসলে ঘুরেই আসি, দেখি পুরো শাড়ি,
4: হ্যাঁ হ্যাঁ, এই যে উনি একটা ভালো কথা বলছেন যে আমরা এই যে হলুদ শাড়ির কথা বললেন, আমরা হলুদ আঠালো ফাঁদ আছে, আমরা আঠালো ফাঁদ ব্যবহার করতে পারি, তাহলে ওই পোকাটা করবে কি,
2: ওই হলুদের আকর্ষণে চলে আসবে,
4: চলে আসবে, তখন গিয়ে আটকায় পড়বে আর বের হতে
1: পারবে না।
4: এছাড়াও আমরা গুল কিংবা ডিটারজেন্ট আছে, সাবানের গুঁড়ো, নিম তেল, এগুলো আমরা স্প্রে করতে পারি, কিংবা ওই যে মেহগুনি গাছের।
1: আচ্ছা একটা কথা আছে,
3: মেহগুনি
1: এবার আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আমরা তো এই যে স্প্রে করব, তাই না, স্প্রে করা কতদিন পরে আমরা ওই সবজিটা আমরা সংগ্রহ করে খেতে পারবো?
4: এটা আপনি একটা ভালো প্রশ্ন করছেন, এটা আমাদের আসলেই মেনে চলা উচিত।

0: ইন্টারভাল,
1: জি,
0: মানে আমরা কোন ফসল, মানে আমরা তো কীটনাশক দিয়ে না দিয়ে তো আর পারবো না, যদি না পারি কীটনাশক ব্যবহার করি তাহলে আমাদের সাধারণত তিন ধরনের মার্কের কীটনাশক বাজারে পাওয়া যায়। একটা আছে লাল, মানে বোতলের গায়ে সবচেয়ে বেশি বিপজ্জনক,
1: সবুজ আর হলুদ,
0: আর আছে হলুদ আর আছে সবুজ।
2: সবুজ
0: আমরা ধরি সবুজ মানে
2: নরমাল, নরমালটা,
0: আর হলুদ মানে মিডিয়াম মাত্রা, আর
2: লাল মানে বহু
0: মাত্রা,
1: ডেঞ্জার ডেঞ্জার।
0: এখন লাল কিছু আছে যে আবার এই যে আমি বললাম সাইপারমেথ্রিন গ্রুপ, আবার ক্লোরোপাইরিফস গ্রুপ, তারপরে কার্বনিল গ্রুপ, কীটনাশকের অনেক গ্রুপ আছে। এই গ্রুপ ভেদে আপনার এক একটা ফসলের এই এই কীটনাশকের গ্রুপের উপরে নির্ভর করে আমরা ফসলটা সংগ্রহ করব। এখন ওই বোতলের গায়ে
1: লেখা আছে
0: যে আপনি 21 দিন পরে, সাধারণত আমরা বলি যদি লাল হয় 21 থেকে 27 দিন পরে সংগ্রহ করার কথা। এখন ধরেন কেউ যদি ভেন্ডি গাছে লাল কীটনাশক ব্যবহার করলে, লাল তাহলে ভেন্ডি গাছে তো একদিন দুদিন পর পরে হারভেস্ট করা লাগে, শশা ক্ষেতের শশা কিংবা খিরায় হারভেস্ট করা লাগে, তোলা লাগে, তাহলে আমি কি এটা মানতে পারবো?
1: না,
0: আমাদের করতে হবে কি ওখানে যেটা সবুজ, যেটা ন্যূনতম 1 সপ্তাহ বা 5 থেকে 7 দিন ক্ষতির মাত্রা কম হয়, তাহলে সেই কীটনাশক
1: ব্যবহার করবো।
0: এখন বাজারে প্রচুর পরিমাণে যেমন এটাকে কি বলে জৈব বালাই নাশক কিনতে পাওয়া যায় যেটা নিরাপদ,
1: জি,
0: এবং প্রত্যেকটা কোম্পানিতেই এই যে এখন লাল রঙের মানে তীব্র বিষালা কীটনাশক আস্তে আস্তে আমাদের
1: বন্ধ করে দিচ্ছে,
0: এরপর হলুদ কমে যাবে, একটা সময় আসবে যে সকল কীটনাশকই যেন একেবারে সবুজ থাকে, যেটা সহনশীল আমাদের সকলের
2: শরীরের পক্ষে
0: সহনশীল। এটা বোতলের গায়ে দেখতে হবে, আর এই যে তিন রঙের কথা বললাম এটা কৃষক ভাইদেরকে একটু দেখতে হবে। এই জাপ পোকা আসলে করে কি, ইনি কিন্তু যতটা না ওই গাছের পাতার রস খেতে পারে তার থেকে বেশি করে কি জাপ পোকা আবার আরেকটা কাজ করে, এই যে বেগুন গাছে যে ভাইরাস লাগে,
1: জি,
0: ভাইরাস তো রোগ, এই রোগটা আবার এই জাপ পোকা অন্য গাছ থেকে বহন করে
1: নিয়ে আসে।
0: তার মানে এ রস খেয়ে না যতটা ক্ষতি করতে পারে গাছে, তার থেকে এই যে ভাইরাস বহন করে, ভাইরাস ছড়ায়, ভাইরাসের বাহক, তখন পুরো ফসলের ক্ষেত্রটাকেই নষ্ট করে দিতে পারে ভাইরাসের কারণে। তাহলে আমার ওই ভাইরাস দমন করতে গেলেও আমার করতে হবে কি এই
2: পোকাটাকে।
0: তো এটার জন্য আমরা ওই যে যদি আমরা চোখে দেখি একটা পাতায় অনেকগুলো হয়ে গেছে, সেগুলো আমরা পাড়া দিয়ে
1: পিছিয়ে
0: মেরে ফেলতে পারি, আর যদি খুব বেশি লাগে তাহলে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক আছে অ্যাডমায়ার অথবা টিটো, এটা 10 মিলি, মানে 10 মিলি যদি 10 লিটার পানিতে হয় 1 ml করে, আমি কিন্তু আগেরটা বলছি 2 ml, আর এটার মাত্রা কিন্তু
1: 1 ml
0: করে 10 লিটার পানি 500 শতক জমি, আর 2 থেকে 3 বার এটা
1: স্প্রে করতে হবে,
0: কমন ভাবে স্প্রে করতে হবে। আর আরো একটা পোকা লাগে যেটাকে আমরা বলি শ্যামা পোকা,
1: জি,
0: ইংরেজিতে বলে জ্যাসিড শ্যামা পোকা, এটাও একেবারে সবুজ, হালকা সবুজ, একেবারে ছোট্ট ছোট্ট পোকা, আমরা দেখ গাছের নিচে বসেও গাছের রস খায়, যার ফলে বেগুনের পাতায় ছিটে ছিটে হলুদ হলুদ দাগ, হ্যাঁ, ছিটে ছিটে হলুদ হলুদ দাগ হয়ে যায়। অনেক সময় এই পাতাটা হয় কি নৌকোর মতো দুই দিক থেকে, মানে তাদের দিকে থেকে মনে হয় যেন একটি নৌকার আকৃতি।
2: আমার ছাদের পরে এই যে কয়েকদিন আগে দেখলাম কি কুমড়ো গাছ বেশ বড় হয়েছে, 4-5 হাত বড় হওয়ার পরে গান্ধী পোকা, এত বড় বড় গান্ধী পোকা, সে এক রাত্রি পাতা মানে ফুটো ফুটো করে ফেলছে।
0: ওটা গান্ধী পোকা না,
2: কি পোকা
0: ওটাকে বলে রেড পাম্পকিন বিটল,
2: এত বড় বড় পোকা। আমি ওই ধরে ধরে পলিথিন হাতের মধ্যে দিয়ে ধরে ধরে প্রায় 100টা ধরলাম, ধরে আমি মেরে ফেলছি আর কি।
0: হ্যাঁ, আমরা যদি এই যে

0: এই যে আপনি তো অল্প জায়গা দেখে আপনি হাত দিয়ে ধরতে পারছেন, আপনার যদি 500 গাছ থাকতো
1: তাহলে
0: কি সম্ভব হতো? তাহলে আমাদের করতে হবে কি, যাতে প্রত্যেক দিনই মাঠে আমাদের যেতে হবে, আমাদের দেখতে হবে যে পোকামাকড় আক্রমণ আছে কিনা। যদি এত দুইটার আক্রমণ দেখি, শুরু থেকে আমাদের এই জৈবিক দমন
2: ব্যবস্থা নিতে হবে।
0: শুরুর দিকে যদি আমরা দমন করতে না পারি, তাহলে আমাদের মাত্র অতিরিক্ত কীটনাশকের ব্যবহার করতে হবে। আর কীটনাশক ব্যবহার করলে যিনি ব্যবহার করবেন তার ক্ষতি। আমরা ফসলে দেই, আমরা জানি না যে কতদিন পরে আমাদের তুলে খেতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের যে একটা চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য উৎপাদনে,
2: এইটা নিয়ম মাফিক করতে হবে সবাই। সব কৃষকের উচিত যে তারা নিয়ম মাফিক যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী তারা কীটনাশক ব্যবহার করবে।
0: এছাড়া আমাদের বেগুন খেতে অনেক সময় মাকড়ের আক্রমণ হয়, আবার সাদা মাছি, এটাও ভাইরাস বহন করে, এটারও আক্রমণ হয়। তা সাদা মাছি এবং জাপ পোকার ক্ষেত্রে আমরা ওই একই ঔষধ ব্যবহার করব,
1: জি,
0: যেটা ইমিডিয়া ক্লোপিড গ্রুপ। আর মাকড়ের ক্ষেত্রে আমাদের ভার্টিমেক কিংবা
1: ওমাইট,
0: ওমাইট, একামাইট, ঠিক আছে, এই এই এই
2: ঔষধ আছে,
0: বিভিন্ন কোম্পানির নামের ঔষধ আছে। অথবা আমরা যদি সালফার জাতীয় থিওবিটও যদি স্প্রে করে দিই, হ্যাঁ, অনেক সময় মাকড়ের আক্রমণ কমে যায়। তা এটা এই যে যে আমাদের সবসময় কৃষক ভাইদের প্রতি কীটনাশক কিংবা ছত্রাকনাশক যেটাই আমরা ব্যবহার করি, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এখন সবাই কম বেশি লিখতে পড়তে জানে, পড়তে পারে না এমন লোক আসলে এখন
2: কম,
0: খুবই
1: কম। তবে
0: তাহলে আপনারা একটু নির্দেশনাবলী দেখে নেবেন, প্রত্যেকটা বোতলের গায়ে নির্দেশনা আছে
1: এবং
0: মাত্রা লেখা আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে,
2: লাল সবুজ,
0: হ্যাঁ লাল সবুজ আছে ধানের গান্ধী। আপনি যেটার কথা বলছেন যে আমরা টায়ার জ্বালাই দিতে পারি, অথবা একটা কাফ, সম্ভবত কাফ নামে একটা কীটনাশক ছিল খুব দুর্গন্ধযুক্ত আর কি, এই গন্ধ হইলে এই পোকাটা মানে চলে যায় এমনি এমনি,
2: ওই টায়ারের দুর্গন্ধ আর কি চলে যায়
0: দুর্গন্ধ। সেটা
2: ওই পোকাটা তো খুব বড় বড়
0: পোকা, না এটা লাম্বাটে, এবং এটা বিশেষ করে ধানে যখন দুধ হয় ধানে
1: তখন
0: তখন
1: দুধ
0: চুষে খায়, ঠিক না, ও ছিদ্র করে,
1: ও
0: ছিদ্র করে ওই ধানের দুধটা খায়। এই পোকাটাও
1: যখন ধান দুধ তখন ধান ছিঁড়ে হয়ে যায়,
0: হ্যাঁ কালো ছিটে ছিটে দাগ হয় ধানের গায়ে, ধানটা আমরা অনেক সময় দেখি না, কালো কালো চাল মুখে দিলে তিতা লাগে,
2: গান্ধী পোকার জন্য। তা আমরা অনেক কিছু শুনলাম, আমরা শুনছি কি আজকে যে বেগুন সম্পর্কে শুনলাম, যে বেগুনের পোকামাকড় রোগ বালাই দমন আলোচনা করলেন জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তা এখন আমরা একটা গান শুনি, কি বলো? শ্রোতা বন্ধুদের গান শুনি,
1: একদম
2: গুরু বজার কণ্ঠে
0: ভক্তকুলের অভাব নেই।

আবির চাহা পঞ্চ দিয়ে দাদা ঠেয়ে গেছি তাই আরে সাথী গেলি গাপাতে আসে উপকারের লিখে দিছায় আরো পাশে মানুষ চিনে ভালো একটি।

বাড়ির পথে হাঁটতে মানা, আরো বিশেষ কয় আবারে সে সদ্য রহম দোষ ভালো।

ia dizer, tá com a zainaria. Amargo lhe só tanto estou.

0: আমরা তাহলে গুরু বরদার কণ্ঠে একটা ভালো গান শুনলাম, কি বলো?
1: হ্যাঁ, টাকা দিয়ে উপকার করে এখন শত্রু হয়ে গেছে।
0: এখন আমরা শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমাদের আজ এখন বিশেষজ্ঞ আছেন,
1: তিনি প্রশ্ন উত্তর দেবেন। এইসব বিষয়ে,
0: হ্যাঁ, এইসব নিয়ে আপনারা ফোন করবেন।
1: হ্যাঁ,
0: ধরো।
1: হ্যালো,
2: নমস্কার, দিবাশিস বলছি কেশবপুর সিংড়া বাজার থেকে।
0: জি দিবাশিস বাবু, বলেন, কি জানতে চান?
2: বলছিলাম বেগুন নিয়ে কথা হচ্ছে।
0: ওইটাই তো এত সময় আলোচনা হলো। ভাই বলেন, বয়স কত গাছের? বয়স কত, কতদিন লাগাইছে?
1: পাতাগুলো খেয়ে ফেলতেছে।
3: দেখতে হবে যে এটা তো যে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী এই পোকা না, এটা সম্ভবত আপনার কাঁঠালে পোকা হতে পারে। আপনার পাতাটা কি খাওয়ার পরে নেটটা, নেট পাতার যে জালি থাকে,
1: জালজাল হয়ে যায় খাওয়ার পরে?
2: না না না, জালজাল হচ্ছে না,
3: পুরো খেয়ে ফেলতেছে,
1: ছিদ্র করে ফেলতেছে,
3: পুরো ছিদ্র করে ফেলতেছে। তাহলে আমরা আগে যে ঔষধের কথা বললাম, যে ইমিডাক্লোপিড গ্রুপের যে ঔষধ, অথবা আপনি ইয়া দিতে পারেন, ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমিথ্রিন গ্রুপের ঔষধ, এটা নাইট্রো, এই নাইট্রো ঔষধটা আপনি দিতে পারেন, তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।
0: তাহলে
3: তাহলে এটা এটা সম্ভবত যে পাতা খেকো, যে লেদা পোকা আছে, সেই লেদা পোকা পাতা খেলে পুরো পাতা খেয়ে ফেলতে পারে। এবং এই লেদা পোকার জন্য আপনার যে কোনো গাছেই হোক, সেটা টমেটো গাছ হোক কিংবা আপনার
1: বরবটি
3: হোক, যদি পাতা খেয়ে ফেলে আর আপনি যদি লেদা পোকা দেখেন, তাহলে আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন।
0: ধন্যবাদ আপনাকে, আপনি ব্যবহার করেন, ফল পাবেন। এরপর দেখো, এখানে বেগুন তো আমাদের সবচেয়ে সবার প্রিয় তরকারি, বলা হয়েছে বেগুন ভর্তা, বেগুনি রোজার সময় আমাদের বেগুন।
1: হ্যালো,
0: হ্যাঁ ধরো। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি কি নাম?
4: আমার নাম বুলবুল আহমেদ।
0: ও বুলবুল আহমেদ ভাই, বলেন, কি জানতে চান?
4: বলছি আমার আম গাছের মল্লিকা গাছ, বুঝলেন?
0: জি, পাতা পচে যায়, আম হয়েছে গেছে,
3: পাতা কি পচে যাচ্ছে না পাতার মাথা থেকে শুকায় শুকায় আসতেছে?
1: আম গাছের পাতা পড়ে যাচ্ছে?
0: ও আম পড়ে যাচ্ছে।
3: আম পড়ে যাইলে আপনার যখন মুকুল আসার পরে আম গাছে আমাদের সেচ দেয়া লাগে। এখন আপনি কি নিয়মিত আম গাছে সেচ দিয়েছিলেন কিনা? না, আম গাছে এখন তো আপনার ঔষধ দিলে তো ওই যে ঝরা রোধ হবে না। এটা হচ্ছে যে যখন আম গাছে ফুল আসে তার আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হয়। তা আমি আশা করি, জি জি জি, আগামী বছর এবছর আম যা থাকে সেগুলো তোলার পরে আপনার আম গাছের গোড়ায় বর্ষার আগে এবং পরে আপনার সার দেবেন। আর আগামী বছর যখন মুকুল আসবে, মুকুল আসার পরে সেচ দেবেন। আর মুকুল আসার সময় সে তখন ব্যবস্থাপনা আছে, সেটা আপনার উপজেলা কৃষি
1: অফিসে যোগাযোগ
3: করবেন। স্প্রে করতে হয় তাহলে এটা যখন ফুল আসে তখন ব্যবস্থা। জি জি, এটা আপনার
0: প্রথম থেকে ব্যবস্থা নিতে হবে,
3: প্রথম থেকে ব্যবস্থা নিতে হবে।
0: ধন্যবাদ আপনাকে, এরপর দেখো
1: আপনিও ভালো থাকেন।
3: আরো কিছু ব্যবস্থা আছে, যদি কেউ ভালো আম পেতে চায় এখন আমকে ব্যাগিং
0: করে সবচেয়ে উত্তম
3: পরিচয়
1: হ্যালো
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ রিজাউল সাহেব বলেন, বলেন কি জানতে চান?
4: আমার একটা আম বাগান আছে, তাতে গোবিন্দ আমে থাকবে।
0: হ্যাঁ গোবিন্দ ভোগ যেটা বলে। হ্যাঁ
4: এখন এই আমে ওই যে সবেদার যে রং,
0: জি
4: গায়ে ওই রং
0: নেই, মানে
4: হচ্ছে কিন্তু অনেক ওষুধ দিয়ে আমি কিন্তু সারাতে পারছি না।
3: এটা এটা আমের একটা রোগ আর কি, এটা আমের একটি রোগ,
0: মানে সবুজ ভাবটা নেই,
3: না না সবুজ ভাব না, এটা আমের সাইজ ছোট হয়ে যায় এবং আম গাছ আম দেখলে মনে হবে যেন এটা নতুন জাত আর কি, যেমন উনি ঠিকই
0: সবেদার
3: মতোই দেখতে। তো এটার জন্য আমরা ওই যখন আমের গুটি আসবে তখনই আমরা ছত্রাকনাশক ব্যবহার করলে আমি আশা করি যে আপনার এই সমস্যার সমাধান হবে আগামী বছর। টিপ অফ দিছেন,
1: এমিস্টার টপ দিছে,
3: এমিস্টার টপ দিছে না, না না আপনার এটা কত বছর থেকে মানে এরকম সমস্যা দেখা দিচ্ছে?
1: এটা কত বছর ধরে না,
0: এই বছর না আগে?
3: আপনি আগামীবার একটু দিয়ে দেখেন, ওই যে ছত্রাকনাশক ব্যবহার করছেন ওইটার পরিবর্তে অন্য কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করে একটু দেখেন, আর নাহলে আপনার জাত পরিবর্তন করতে হবে, যে এটা পুরো বাগান ধরে তো আসলে সমস্যা হওয়ার কথা না,
1: যে ডাল হইছে সেই ডাল কাটে আমরা কলম করি
3: না, না দুই একটা গাছে হয়, দুই একটা গাছে এরকম,
0: পুরো তো অনেক বড় বাগান তো সব অধিকাংশ গাছে এরকম আমের রং হয়েছে, তাই এটা ই করতে পারেন প্রাথমিক পর্যায়ে, আপনি যখন আমের মুকুল আসবে তখন যে স্প্রে যে নিয়ে করতে হবে, পরবর্তী পর্যায়ে গুটির ভাব হলে করতে হবে, যদি করে দেখেন একবার কি হয়
1: তাহলে বুঝতে পারবেন। আমার মতে কাজ করলে ভালো হয়, এখানে তো উনি বলতেছেন আমরা শুনতেছি, আমরা তো সহি দেখতেছি না, তা এখন আপনাদের এলাকার ইউনিয়ন অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকেন, ওনাকে নিয়ে আপনি বাগানটা দেখালি, উনি সরজমিনে দেখে বুঝতে পারবে যে ঘটনাটা কি। ঠিক আছে ভাই,
0: আচ্ছা ধন্যবাদ আপনাকে, এরপরে দেখো আমরা একটা ফোন নিতে পারবো, এখন তো আর কোনো কিছু করেই লাভ নেই, এখন তো শেষ তাই না, আম যেটা হয়ে গেছে গেছে, দেখো আরেকটা আরেকটা ফোন আমরা নেব, দেখো
1: হ্যালো
0: আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি কি কি নাম আপনার? তাহাজ্জুদ সাহেব। হ্যাঁ
1: বলেন, প্রশ্ন করেন।
4: বলছি আপনাদের অনুষ্ঠানে
0: মতিন ভাই, হ্যাঁ উনি তো
1: উনি অনেক আগে উনি
0: আল্লাহ দিয়ে চলে গেছেন। জি আম গাছ কি জাতের? মল্লিকা আম হয়েছে,
1: আম ধরেনি, কি ওর গোড়ায় পানি দিছিলেন নাকি?
3: না আম গাছের আসলে চরিত্র হচ্ছে যে এক বছর ফলন হয় আর এক বছর হয় না, অল্টারনেট বিয়ারিং বলে, আবার অনেক গাছ আছে যে প্রতি বছরই হয়, এক বছর একটু বেশি হয় আর এক বছর একটু কম হয়, এবছর আপনি একটু এই যে বর্ষার আগে সার এবং অন্যান্য যে ব্যবস্থা আছে
0: সেটা করবো না, তাহলে আশা করি ভালো ফল পাবেন। আমাদের হাতে আর সময় নেই, আজ আমরা আলোচনা শুনলাম কি বেগুনের পোকামাকড় রোগবালাই দমন, আলোচনা করলেন জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তাহলে উঠা যাক, হ্যাঁ, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, চলো উঠা যাক,
1: চলো।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল সহযোগিতায় ছিলেন এলিজা খাতুন, তত্ত্বাবধানে মোহাম্মদ রকনুজ্জামান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের ঝাড়ছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি।

0: এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: আল্লাহ তালার খাস বান্দা তারা বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নির্চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো।

0: যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার কবুল হয়।
2: এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ।

মাদক সুস্থ জীবনের অন্তরালয়, তাই মাদক থেকে দূরে থাকি। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিই। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, একে উৎখাত করতে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমরা মাদকমুক্ত সুস্থ জাতি চাই, মাদক দ্রব্য ত্যাগ করি, জাতির বৃহত্তর কল্যাণে অংশ নিই। ধূমপানে বিষপান, ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত বা দিশেহারা না হই। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসি। ভবনের উপরতলায় থাকলে কক্ষের নিরাপদ স্থানে, যেমন শক্ত খাট বা টেবিলের নিচে, ভীম বা কলমের পাশে অথবা রুমের এক পাশে আশ্রয় নিই। বসে পড়ি এবং বালিশ, কুশন, হেলমেট বা নিজের দুহাত মাথার উপর দিয়ে মাথা সুরক্ষিত রাখার চেষ্টা করি। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Mursalin Siddiqui. The National Economic Council, NEC, has approved an annual development program, ADP, outlay worth 3 lakh crore taka for the next fiscal year, aiming to sustain inclusive economic growth, strengthen infrastructures, enhance social protection, and accelerate climate-resilient development. NEC Chairman and Prime Minister Tariq Rahman presided over the meeting of NEC held at the NEC Conference Room in the city's Sher-e-Banglanagar in the capital today. After the meeting, Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chowdhury briefed reporters. He said NEC meeting also gave policy approval to a strategic financial planning framework for the next 5 years. According to the Planning Ministry, the approved ADP outlay for next fiscal has been estimated around 3 lakh crore taka, of which 1 lakh 90,000 crore taka will come from government financing, while 1 lakh 10,000 crore taka will be financed through foreign loans and grants. President Mohammad Shahabuddin returned home today after receiving medical treatment and health checkups in the United Kingdom. Bongo Bhavan Press Wing informed this to media. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman, Dean of the Diplomatic Corps, British High Commission Counselor and Secretaries and senior officials of the Ministry of Foreign Affairs, Prime Minister's Office and President's Office concerned received the President at the airport. Bangladesh and New Zealand have expressed interest in expanding bilateral cooperation in pharmaceuticals, tourism, higher education and food processing. The interest was disclosed during a meeting between Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kobir and New Zealand High Commissioner to Bangladesh David Pine at the Prime Minister's office in the capital today. During the meeting, the two sides held fruitful discussions on bilateral relations, trade expansion and new avenues of mutual cooperation between Bangladesh and New Zealand. The National Moon Sighting Committee is scheduled to meet at the Islamic Foundation's Baitul Mukarram Conference Room after Maghrib prayers today to determine the date of Eid al-Adha in Bangladesh. Religious Minister Qazi Shah Mufazzal Hussain Kaikobad will chair the meeting. The Islamic Foundation requested people to report any sighting of the Dhul-Hijjah moon anywhere in Bangladesh to the committee by calling 02-410-53294, 02-2266-405-510, or 02-2233-83397. People may also report any moon sighting to their respective deputy commissioner or Upozila Nirbahi officer. World Museum Day is being observed in the country today along with other countries of the world. The day is observed every year under the initiative of the International Council of Museums to highlight the role and significance of museums in preserving heritage and promoting knowledge exchange. This year's theme is Museums Bringing the Divided World Together. In Bangladesh, the National Museum is observing the day through various programs including a colorful rally, a seminar, and special exhibitions. Finance chiefs from the G7 industrialized nations are in Paris for 2 days of talks aimed at forging a united front as the Middle East war roils economic prospects worldwide. Present chair of G7 France faces the task of keeping dialogue open as trade terms set by U.S. President Donald Trump's tariff compounds with the geopolitical tensions. Cricket and in Sylhet, Bangladesh scored 390 in their second innings on the third day of second and last test against visiting Pakistan. In reply, Pakistan will start their batting shortly. Scores so far, Bangladesh 278 and 390, Pakistan 232. Bangladesh Betar is airing the running commentary of the match. Bangladesh are leading the two-match series by 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says, in association with rain or thunder showers with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 kilometers an hour over the regions of Pabna, Kutil, river ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides, in association with rain of thunder showers, temporary west, northwesterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur over the regions of Dhaka, Gumilla and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সাইরা হাবিব। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC এর এক সভা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং এই 4 খাতের দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাইদ বিন সামিক আল মাররির সঙ্গে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠককালে এই আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, কাতার অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। NBR গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের জন্য আধুনিক ও দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করা হচ্ছে। বিমানবন্দরের প্রায় 94,000 বর্গ কিলোমিটার এলাকায় এই ওয়াইফাই সেবা সহজলভ্য করা হয়েছে। কভারেজের মধ্যে রয়েছে টার্মিনাল 1, টার্মিনাল 2, ডোমেস্টিক টার্মিনাল, VIP টার্মিনাল, VVIP টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। পরীক্ষামূলক কার্যক্রম 26 এপ্রিল থেকে শুরু হওয়ার পর থেকে প্রায় 20,000 মানুষ এই সেবা ব্যবহার করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ যাত্রীদের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রমকে আরও দ্রুত, সহজ এবং বিশ্বমানের সেবার পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে

0: মে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আম চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় প্রায় 780 কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। অপরিপক্ক আমের বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই তে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসই তে মোট 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 83টির, কমেছে 255টির এবং অপরিবর্তিত ছিল 54টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 23 পয়েন্ট কমে অবস্থান করছে 5203 পয়েন্টে। ডিএসই তে 726 কোটি 8 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 25 পয়সা, ক্রয় 122 টাকা 20 পয়সা, ইউরো বিক্রয় 144 টাকা 72 পয়সা, ক্রয় 142 টাকা 3 পয়সা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165 টাকা 81 পয়সা, ক্রয় 162 টাকা 72 পয়সা, সৌদি রিয়াল বিক্রয় 33 টাকা 8 পয়সা, ক্রয় 32 টাকা 40 পয়সা, দিরহাম বিক্রয় 33 টাকা 73 পয়সা, ক্রয় 33 টাকা 10 পয়সা, কুয়েতি দিনার বিক্রয় 403 টাকা 80 পয়সা, ক্রয় 396 টাকা 25 পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96 টাকা 72 পয়সা, ক্রয় 94 টাকা 91 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 16 পয়সা, ক্রয় 30 টাকা 55 পয়সা এবং থাই বাত বিক্রয় 3 টাকা 79 পয়সা, ক্রয় 3 টাকা 71 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী খাদিজাতুল কুবরা। প্রথম গানের গীতিকার ডক্টর আরিফ, সুরকার প্রকিত খান।

প্রিয় শ্রোতা শুনছেন আধুনিক গান শিল্পী খাদিজাতুল কুবরা। এবারের গানটির গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন খাদিজাতুল কুবরা। বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুঙ্গিকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন গোলাম হায়দার।

প্রিয় শ্রোতা, আপনারা রবীন্দ্র সঙ্গীত শুনছেন। শিল্পী গোলাম হায়দার, শিল্পী কণ্ঠে আমরা আরও একটি রবীন্দ্র সঙ্গীত শুনবো।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন গোলাম হায়দার। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program, Let's Speak English. Here I am, a presenter, Aisha Siddiqa. I would like to make a conversation session with two friends who went at a restaurant or cafe, ordering food, asking for the bill, and using some common dining phrases. Today, I am joined by two wonderful guests who will be sharing their restaurant experience using some simple sentence that will help you to make an English conversation in a restaurant or cafe. First, we have Zumaina Mahanira Rahman, and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to ordering food, asking for the bill with using some common dining phrases. So stay with us as we dive into our conversation, and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
1: Hi, Zumaina. It's been a long wait. I'm so glad we are finally here at Coffee Aroma.
2: Me too, Mukta. The place looks cozy. I'm really hungry. Shall we look?
1: Everything looks delicious. I think I will have a chicken sandwich and a cold coffee. What about you?
2: I'm thinking of trying their pasta. Oh, and maybe a mango smoothie.
0: Good afternoon. Are you ready to order?
1: Yes. Please, I would like a chicken sandwich and a cold coffee.
0: All right. And for you, sir?
2: I'll have one pasta and a mango smoothie, please.
0: Great. Anything else?
1: No. That's all for now.
0: Okay. Your order will be ready in about 10 minutes.
2: The food smells amazing.
1: Yes, it does. Let's start before it gets cold.
2: The pasta is delicious. How's your sandwich?
1: It's really good. The coffee is perfect too, not too sweet.
2: That's great. Should we ask for the bill now?
1: Yes. Excuse me, can we have a bill please?
0: Here you go. Your total is 750 taka.
2: Okay, here is the money. Keep the change.
0: Thank you. Have a nice day.
1: Thank you. The food was lovely.
0: Thank you, Mukta and Zumaina, for your wonderful conversation. Dear listener, আমরা এতক্ষণ জুমাইনা এবং মুক্তার কনভারসেশন থেকে দেখলাম যে তারা একটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়েছে, তারা কিছু ফুড অর্ডার করলো এবং তারা বিলের জন্য হচ্ছে ওয়েটারকে জিজ্ঞেস করলো, এবং এখানে তারা কিছু কমন ডাইনিং ফ্রেজেস ইউজ করেছে। সো আজকে আমরা আমাদের এই কনভারসেশন থেকে আমাদের কিছু ইংলিশ গ্রামারের রুলস দেখবো, এবং যে কমন ফ্রেজগুলো ডাইনিং এ ইউজ করা হয় সেই ফ্রেজগুলো কিভাবে কোথায় ইউজ করা যায় এক্সাম্পল আমরা সেগুলো জানব। আমাদের কিছু কমন ডাইনিং ফ্রেজ আছে, যেমন এর মধ্যে আমরা যেটা কনভারসেশন ইউজ করেছি তার মধ্যে একটা ছিল অর্ডারিং ফুড, হচ্ছে যখন হচ্ছে কোনো কাউকে রিকোয়েস্ট করি তখন পারি, অর্থাৎ আমি হচ্ছে চিকেন স্যান্ডউইচ অর্ডার করতে চাচ্ছি, অথবা হচ্ছে আমি কি ম্যাঙ্গো স্মুদি পেতে পারি। এইভাবে আমরা হচ্ছে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমরা

0: অর্ডারের সময় আমরা আমাদের ডাইনিং ফ্রেজগুলি ইউজ করে আমরা হচ্ছে একজন ওয়েটারের কাছে অ্যাপ্রোচ করতে পারি। আফটার দেন আমরা যদি কোন ফুড সম্পর্কে জানতে চাই যে সেই ফুডটা আছে কিনা বা কোন একটা ফুড স্পাইসি হবে কিনা অথবা হচ্ছে সেই রেস্টুরেন্টের ওয়েটার কোন একটা স্পেশাল মেনুকে তারা রিকমেন্ড করে কিনা সেইটা যদি জানতে চাই তাহলে কি বলতে পারি জুমাইনা?
1: আমরা বলতে পারি What do you recommend? Othoba, is this dish spicy?
0: Okay, so amra bolte pari what do you recommend? Othoba amra jodi boli eta taste ta kemon beta spicy kina, shekhetre amra bolte pari is this dish spicy? Acha, amra er pore jabo hocche jodi amra hocche bill somporke jante jai, orthat amader koto bill esheche. অর্থাৎ আমরা খাবার পরে আমাদের বিলটা যখন পে করতে যাব তখন আমরা যখন বিলের সম্পর্কে জানতে যাব তখন আমরা সেন্টেন্সটা কি ইউজ করতে পারি মুক্তা?
2: সেন্টেন্সগুলো হলো ক্যান উই হ্যাভ দ্য বিল অর হাউ মাচ ইজ ইট?
0: ওকে, সো আমরা যখন বিল চাইবো তখন আমরা বলতে পারি ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ, অর্থাৎ আমরা বিলটাকে পেতে পারি, অথবা বলতে পারি হাউ মাচ ইজ ইট, অর্থাৎ এটার দাম কত। কোন ফুড সম্পর্কে আমরা যদি কমপ্লিমেন্ট দিতে চাই অর্থাৎ কমপ্লিমেন্টিং ফুডের ক্ষেত্রে আমরা বলতে পারি দিস টেস্টস গ্রেট, অর্থাৎ এটার স্বাদ হচ্ছে অনেক চমৎকার ছিল বা খুব ভালো ছিল, দ্য কফি ইজ পারফেক্ট, বা বলতে পারি যে কফিটা একদম পারফেক্ট ছিল। কিছু কিছু সময় আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করে থাকি, যে কোনো কনভার্সেশনে পোলাইট এক্সপ্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। সো আমরা যখন ডাইনিং ফ্রেজেস এর ক্ষেত্রে আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করব সেক্ষেত্রে জুমাইনা আমরা কি কি পোলাইট এক্সপ্রেশন ইউজ করতে পারি?
1: আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা প্লিজ, অথবা থ্যাংক ইউ, অথবা দ্যাটস অল ফর নাও।
0: ওকে, সো আমরা যদি কাউকে ডাকি বা কারো হচ্ছে আমরা অ্যাটেনশন গেইন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা আমরা হচ্ছে প্লিজ, অথবা হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ বলতে পারি, এন্ড দ্যাটস অল ফর নাও, অর্থাৎ আমার যদি অর্ডার কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে দ্যাটস অল ফর নাও, অর্থাৎ এখনকার মতো এখানেই শেষ করছি বা আমি অর্ডারটা এখানেই কমপ্লিট করছি। পোলাইট রিকোয়েস্টিং এ আমরা নর্মালি হচ্ছে উড লাইক অথবা হচ্ছে ক্যান আই হ্যাভ ইউজ করে থাকি, রাইট? সো আমরা উড লাইক অর ক্যান আই হ্যাভ ইউজ করি, অর্থাৎ কোনো সাউন্ড পোলাইট সাউন্ডের জন্য, অর্থাৎ কোনো কিছু আমি অর্ডার এক কাপ চা চাইবো তখন হচ্ছে এভাবে পোলাইটলি তাকে রিকোয়েস্ট করতে পারি আই উড লাইক আ প্লিজ, অথবা আমরা ক্যান আই হ্যাভ ইউজ করতে পারি। সেন্টেন্সটা কি হতে পারে মুক্তা?
2: সেন্টেন্সটি হবে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ।
0: ওকে, সো বিলের জন্য যেটা আমরা একটু আগেও শুনলাম যে বিলের জন্য আমরা হচ্ছে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ, সেটাও আমরা এই ধরনের পোলাইট ওয়ার্ড বা এই ধরনের পোলাইট ফ্রেজগুলো ইউজ করতে পারি। এখন আমি যদি ডিরেক্টলি বলি আই ওয়ান্ট টি, সো সেখানে কোনো পোলাইটনেস কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ আমি অর্ডার করছি বা রিকোয়েস্ট করছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই পোলাইটলি জিজ্ঞেস করতে হবে, এবং পোলাইটলি যে কোনো কথা আমি যখন কারো কাছে ট্রান্সফার করব তখন দেখা যায় যে অপোজিট সাইড থেকেও কিন্তু আমার রেসপন্সটা কিন্তু পজিটিভলি চলে আসে। এছাড়াও আমরা হচ্ছে গ্রামারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব, যখন কোনো অ্যাকশন হয় এই মুহূর্তে কোনো অ্যাকশন হচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি স্ট্রাকচারটা বলি তাহলে আমরা এখানে টু বি ভার্ব হিসেবে এখানে ইউজ করি বা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, অ্যাম ইজ আর এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করি, তারপর যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করি এবং সেটা অ্যাকশনটা জাস্ট এই মুহূর্তে বুঝাচ্ছি, সেই জন্য আমরা হচ্ছে নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। সো আমরা এখন জুমাইনার কাছ থেকে তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর এক্সাম্পল শুনবো।
1: এক্সাম্পল তিনটি হতে পারে, মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, দে আর সিটিং এট দ্য ক্যাফে, উই আর অর্ডারিং ফুড নাও।
0: ওকে, সো জুমাইনা এখানে তুমি যে বললে যে মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, এখানে সাবজেক্ট কোনটা?
1: এখানে সাবজেক্ট হচ্ছে মুক্তা,
0: অক্সিলারি ভার্ব,
1: অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ,
0: আর হচ্ছে ভার্বের সাথে মেইন ভার্বটা কি ছিল?
1: এখানে মেইন ভার্বটা হচ্ছে ড্রিঙ্ক আর এখানে আইএনজি যুক্ত হয়েছে।
0: ওকে, সো আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আরেকটা সেন্টেন্স আমরা জুমাইনার কাছ থেকে শুনলাম, দে আর সিটিং এট দ্য ক্যাফে, অর্থাৎ এখানে দে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, এবং সিটিং এর সাথে সিটের সাথে আইএনজি যোগ করে সিটিং এট দ্য ক্যাফে এখানে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। কিছু কিছু সময় আমরা সেন্টেন্স এর মধ্যে সাম অথবা এনি এই শব্দগুলি ইউজ করে থাকি এবং এটা হচ্ছে কোয়ান্টিটি বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি, এবং আজকের কনভার্সেশনও আমরা দেখলাম যে তারা কনভার্সেশনে সাম বা এনি এই শব্দগুলি ইউজ করেছে, কিসের জন্য ইউজ করেছে? যে কোনো কোয়ান্টিটি বোঝানোর জন্য। সো সাম নর্মালি ইউজ করা হয় যে কোনো একটা পজিটিভ সেন্টেন্সে, অ্যান্ড এনিটা ইউজ করা হয় যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এনি এই শব্দটা ইউজ করে থাকি। যেমন এখানে একটা কনভার্সেশন ওরা বলেছে আই উড লাইক সাম ওয়াটার প্লিজ, অর্থাৎ আমি হচ্ছে একটু পানি চাচ্ছি বা অল্প পানি চাচ্ছি, সো এটা বুঝাচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স হিসেবে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে

0: এনি ইউজ করে থাকি যেখানে হচ্ছে একটা কোয়েশ্চেন বোঝানো হয়েছে। মুক্ত সেইটা কি হতে পারে, যেমন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম। ওকে, সো এখানে ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম অর্থাৎ এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে তোমাদের কি কোনো আইসক্রিম আছে। অথবা আমরা হচ্ছে নেগেটিভ ক্ষেত্রেও আমরা বলতে পারি এনি ইউজ করতে পারি, সেটা কি হতে পারে মুক্তা?
1: সরি, উই ডোন্ট হ্যাভ এনি স্যান্ডউইচ লেফট।
0: ওকে, সো এখানে আমরা যেহেতু হচ্ছে নেগেটিভলি বলছি যে আমাদের কোনো স্যান্ডউইচ নাই, এক্ষেত্রে আমরা হচ্ছে সরি দিয়ে অ্যান্ড উই ডোন্ট হ্যাভ এনি স্যান্ডউইচ লেফট, সো এইভাবে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। সো দিস ইজ দ্য টাইম টু সে গুড বাই, উইল বি হিয়ার ইন কামিং নেক্সট ডে, দীঘা অ্যান্ড গুড বাই।
2: এতক্ষণ আপনারা শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নওশিন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গীতিকার এস এম নাসিরউদ্দিন।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে 12টা, আবাসিক এলাকার ভেতর একটি অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: অসহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মার কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই, বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ করে দিন। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন বেলায় এখন শুনবেন লালন গীতি, শিল্পী মাহবুবা আক্তার শিল্পী। প্রথমে শুনবেন বাড়ির কাছে আরশিনগর, সে তার পড়শি বসত করে।

পর্ব দুখানি লালনগীতি শুনলেন। শিল্পী ছিলেন মাহবুবা আক্তার, শিল্পী বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, 19 মে থেকে 21 মে পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 19 মে সকাল 10টায় ঢাকা তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরে জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান করুন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-27 অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ রাজধানীর আগারগামের এনইসি সম্মেলন কক্ষে এনইসির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন এডিপিতে বেশ কিছু সংখ্যক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন দপ্তর থেকে মোট 1,277টি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়। এছাড়া পিপিপি ক্লাস্টার ও বাংলাদেশ চেঞ্জ ট্রাস্ট ফান্ডে অন্তর্ভুক্ত করার জন্য 148টি প্রকল্প প্রস্তাব করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, এই কর্মসূচিতে বেসরকারি খাতের অংশগ্রহণ ও জলবায়ু অভিযোজন উদ্যোগের উপর অধিকতর গুরুত্ব আরোপ করা হয়েছে। এডিপিতে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত ও আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন, দরিদ্রদের সুরক্ষায় বিভিন্ন সহায়তা কর্মসূচিতে 17,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত এডিপির আকার চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় 50% বৃদ্ধি পেয়েছে, যেখানে অভ্যন্তরীণ সম্পদ বরাদ্দ 48.44 ও বৈদেশিক অর্থায়ন 52.77%। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। তিনি আজ রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার র্যাব সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীটিকে আধুনিকীকরণের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠান দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার প্রকাশ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর 02402960 ও 02223838397 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ সফরত পাকিস্তানকে 437 রানের জয়ের লক্ষ্যে বেঁধে দিয়েছে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 2 ওভারে বিনা উইকেটে 0 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সব উইকেটে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 এবং দিন শেষে কোন রান করতে পারেনি। আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, কুষ্টিয়া এবং টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সাত বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রিড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। A three-day long land service fair will begin at the Deputy Commissioner's Office premises in Khulna tomorrow on the occasion of National Land Service Week. Prime Minister Tariq Rahman will inaugurate the land service fair simultaneously across the country from Tejgaon Land Building at 10 a.m. tomorrow. A colorful procession will be brought out from Shohid Hadis Park in Khulna City and end at the Deputy Commissioner's Office premises on the occasion. Whip of the Jatiyo Shangshad Rakibul Islam Bukul will attend the function as chief guest. During the fair, two separate seminars will be organized at the Khulna Divisional Commissioner's Office and the Deputy Commissioner's Office. Besides to create awareness about land services among school students, the fair will be visited daily and hands-on ideas about digital land services will be given. In addition, a quiz competition on land services and land law will be organized. The services include accepting applications for obtaining certified copies of Khotian online and providing them immediately, accepting applications for obtaining Moza map online and informing about the provision through the postal department, issuing compensation checks for land acquisition directly from the fair, receiving any complaints related to land services through public hearings and resolving them quickly through appropriate processes, providing advice to service recipients on any land-related issues and accepting public suggestions at the same time. The fair will remain open from 10 a.m. to 4 p.m. every day for all. Meanwhile, a three-day-long agricultural technology fair began at Magura Sadar Upazila premises today under the Sustainable Agriculture Extension Project in Joshua region. Joint Secretary of District BNP Khan Hassan Imam Shuja inaugurated the fair as chief guest. Presided over by the Upazila Nirbahi officer, the function was attended by the Sadar Upazila Agriculture Officer, officials of the Agriculture Department and farmers. 15 stalls have been opened in the fair. Various stalls in this fair are displaying modern agricultural technology, improved seeds, agricultural machinery, environment-friendly farming methods, and agricultural innovations. The Upazila Agriculture Extension Department arranged it. A discussion meeting on the duties to properly preserve the raw skin of sacrificial animals was held at Shalikha Upazila Nirbahi Officers Conference Room in Magura today. Presided over by the Upazila Nirbahi Officer, the meeting was attended by the Upazila Health Affairs Officer, Deputy Assistant Director of the Fire Service Office, and political leaders. The Upazila Administration arranged it. A discussion meeting on creating awareness among students to prevent drug abuse, early marriage and suicide was held at the Khulna United Secondary School premises under Kaliganj Upazila in Chinaida today. The headmaster of the school attended it as chief guest. Presided over by the Upazila Nirbahi officer, the meeting was attended by the teachers, students, guardians and concerned officials. Later, a quiz competition was held at the same venue on the occasion. A training workshop was held at the Chitolmari Upazila Health Complex's auditorium in Bagirhat today for reducing mortality due to heart disease and stroke and strengthening high blood pressure control programs. Presided over by the Health and Family Planning Officer, the training was attended by the Divisional Program Officer of National Heart Foundation, Khulna Zone, and officials of the concerned department. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 20,000 taka as fine from three traders conducting a special drive at the Chikorgacha Upazila Bazar of Joshur today. This fine was made in allegation for selling date-expired products and for not showing the price list. Finally, weather. And Forecast Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 km per hour over the regions of Kushtia, Pabna and Tangail. River pools in these areas have been advised to West Riverine Warning Signal No. 2. Repeat, Riverine Warning Signal No. 2. Besides rain or thunder showers with temporary gusty to squally wind at a speed of 45 to 60 km an hour over the regions of Dhaka, Kumilla and Salat from the same direction are likely to occur. River pools in these areas are to West Cautionary Signal No. 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতাবন্ধুরা, এ পালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমরা কজন, খাদিজাতুল কুবরা ও আমি সুদীপ কুমার কুন্ডু। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন এলিজা আক্তার ও মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। গান মাটির কথা বলে, গান মানুষের কথা বলে, গান কথা বলে আপনার আমার জীবনের সকল পরিস্থিতির। হ্যাঁ শ্রোতা বন্ধু, বুঝতেই পারছেন আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানের আয়োজনে। আর আয়োজনমালা শুরু করতে চাই একটি দেশাত্মবোধক গান দিয়ে, রফিকুর রশিদের কথায় মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচ মিশরী গান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এবারে শুনবেন একটি পল্লী গীতি দিলরুবা খানের কণ্ঠে।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল, কাজী নজরুল ইসলামের কথায় মোহাম্মদ হারুনুর রশিদের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা মাহমুদ হারুনুর রশিদের কণ্ঠে নাতের রসুল শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস
3: বাংলাদেশ বেতার
4: খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আব্দুল লতিফের কথা ও কণ্ঠে নাতে রাসুল শুনবেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আব্দুল লতিফের কথা ও কণ্ঠে নাতি রসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: বেগে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দু নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কুমিল্লা ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আশুগঞ্জে 21.1 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75% এবং সন্ধ্যে 6টায় 71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:14, অস্ত যাবে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Here is the weather forecast for Indian River Force of the country, where till 1 a.m. as received from Dhaka Metap is ended by Aminul Islam Munju. Metap says that in association with rain or thunder shower, temporary west or northwesterly gusty and squally wind at a speed of 60 to 80 km/h is likely to prevail over the regions of Pabna, Kushtia and Tangail. River ports in these areas have been advised to hoist river end warning signal number 2. I repeat, river end warning signal number 2. Besides, there are chances of rain or thunder shower along with gusty or squally wind at a speed of 45 to 60 km/h from the same direction over the regions of Kumilla and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Rain or thunder shower accompanied by temporary gusty wind and lightning may occur many places of Mymensingh and Sylhet divisions, some places of Dhaka and Chattogram divisions, and a few places of Rashtri, Khulna and Borishal divisions. Meanwhile, there are chances of moderately heavy to heavy rainfall over at places of Mymensingh and Sylhet divisions. Mild to moderately heat wave is blowing over Khulna, Satkhira 1.1 degrees at Ashugan. Entire country today. The day temperature may remain nearly unchanged and night temperature may increase slightly across the whole country. The temperature recorded in Dhaka today was maximum 32.7 degrees Celsius and minimum 25.5 degrees. Humidity recorded in air at 9 a.m. was 75% and at 6 p.m. 71%. The sun rises over Dhaka tomorrow at 5:14 a.m. and sets at 6:36 p.m. And that's all with the focus for this time.
3: Bangladesh Meter Onushtan Shampurkito Ekti Ghoshona 19 মে থেকে 21 মে পর্যন্ত সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল 19 মে সকাল 10টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এবারে শুনবেন একটি দেশাত্মবোধক গান, পঙ্কজ কুমার রায়ের কথায়, আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন পঙ্কজ কুমার রায়ের কথায় আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফফাত সানিয়া ন্যান্সি। তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা আগামীকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ১০টায় তেজগাঁও ভূমি ভবন থেকে সারা দেশে একযোগে ভূমি সেবা মেলা উদ্বোধন করবেন। এ উপলক্ষে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল স্মৃতিতে বিশেষ অতিথি থাকবেন। মেলা চলাকালীন সময়ে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক দুইটি সেমিনার আয়োজন করবে। এছাড়া মেলায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভূমি সেবা বিষয়ক সচেতনতা সৃষ্টিতে প্রতিদিন মেলা পরিদর্শন, ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ভূমি সেবা ও ভূমি আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানির মাধ্যমে ভূমি সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সেবা গ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একই সাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাস এবং এর পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েটে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একই সাথে পুলিশি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ এবং পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান যৌথভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভা আজ বাগেরহাটের একটি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং উপকূলীয় অঞ্চলে সৌরশক্তি, বায়োগ্যাস সহ বিকল্প জ্বালানির প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য রুহুল আমিন এতে সম্মানিত অতিথি ছিলেন। সভায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পশুহাটে নির্ধারিত হারে বেশি খাজনা আদায় না করা এবং কৃষকদের তামাক ও ভুট্টা চাষে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়। জেলা পুলিশের এক কল্যাণ সভা আজ সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সার্ভিস রুল মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিদ্যুৎ এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়। খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে আজ ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০ জন নারীকে সেলাই মেশিন এবং ২০০ অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এদিকে যশোর জেলা জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ে আজ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ জন অসচ্ছল নারীর মধ্যে ৩টি সেলাই মেশিন, ১টি ভ্যান গাড়ি এবং ১টি সাইকেল প্রদান করা হয়। জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। খেলার খবর ফুটবল। খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজ ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগের প্রথম খেলায় যশোর জেলা দল টাইব্রেকারে ৩-১ গোলে খুলনা জেলা দলকে ও দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল ২-১ গোলে চুয়াডাঙ্গা জেলা দলকে এবং বালিকা বিভাগের প্রথম খেলায় যশোর জেলা দল ৩-০ গোলে কুষ্টিয়া জেলা দলকে ও দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল ৩-১ গোলে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

0: রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা কুমিল্লা ও সিলেট অঞ্চলে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা তা মাঝে মাঝে পরীক্ষা করি, রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি, বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যাই, জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধী উত্তম। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করি, পরনের কাপড়ে আগুন লাগলে মাড়িতে গড়াগড়ি দেই। বৈদ্যুতিক আগুনে সবার আগে মেইন সুইচ বন্ধ করি। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: এবারে কিন্তু আমাদের এই যে কোরবানির কথা তো এখন চলতেই সে
5: আমাদের
4: তুমি বলবা। আচ্ছা, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গরু এখন এই দেশে, আমাদের এই দেশে এবারে প্রচুর পরিমাণ গরু কিন্তু মানে হয়েছে এবং মানুষ খামারিরা পালন করেছেন এবং আমাদের কোরবানির জন্য তা যথেষ্ট। হ্যাঁ, সুতরাং এই সফল যে গরু খামারি তারা যে কত কষ্ট করেছেন এই আমাদের সকলকে এই ধর্মীয় এই কাজে আমাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে সত্যি ধন্যবাদ দেব।
6: অবশ্যই।
4: এখন বলো তুমি কি বলতেছো।
5: মাস্টার ভাই শোনো, কয়েকদিন কব কব করি তো ভুলে যাই, সেই জন্য আজকে একটা তাড়াহুড়া করে।
4: হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে তো ওই জন্য ভুলে
7: যাই। লিখে নিয়ে এসো নাকি?
5: তাড়াতাড়ি করে
7: কব। ওনা যে লিখে নিয়ে এসো।
5: হ্যাঁ গতবার কিন্তু দেখছি কোরবানির ঈদ, যে মনে করো যে কয়েকটা গরু ছাগলের হচ্ছে চামড়া কিন্তু কাটি কাটি ফেলাইছে, সেগুলা কিন্তু আর পরে বেচাও হয়নি জানো, পরে ওগুলা ফেলে দিয়ে ওই যে ফেলছে মানে কি ওই যে মাটি খুঁড়ে
4: কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি।
5: কেমন করে যেন চামড়া ছাড়াইছে, চামড়া ছাড়ানোর জন্য কিন্তু খুবই যত্ন।
4: তুমি খুব ভালো, তুমি যে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কথাগুলো দেখছো শুনছো সবার সাথে কথা বলছো,
5: কয়াও আসছে এবার কিন্তু ভালো করি, যে এবার কিন্তু আর ওই রকম নষ্ট
3: করা
5: যাবে না।
3: মাস্টার ভাই, ওই যে আমার বাড়ির যে শেফালির মা, এবার হাটে গরু বিক্রি করার জন্য কত ডি এই করছে, মোটা তাজা করছে গরু, বুঝছো?
4: আসলে তুমি যেটা বলছিলে আমাদের বকুবু, সেটা হচ্ছে যে তুমি যে সবাইকে সচেতন করছো এটা কিন্তু বড় কথা। তো এই বিষয় নিয়ে খুব ভালো কথাই বলছেন, এই বিষয় নিয়ে কিন্তু আগামীকাল আমাদের এই ফোন ইনের আসরে, আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। তুমি কিন্তু সবাই বলবে
5: এটা না কয়া থাকি,
4: কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। আর শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন পানি সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। তো প্রিয় শ্রোতা, আপনার যদি কোন প্রশ্ন থাকে, কৌতূহল থাকে, জানার বিষয় থাকে, তাহলে আপনি টেলিফোন করবেন 02-44-813268, 02-44-813269 ও 02-44-813270 নম্বরে। এছাড়াও 02-44-813268 থেকে 70 পর্যন্ত বললামই তো, আর 02-44-813277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করবেন এবং বাংলাদেশের বেতারের সকল কেন্দ্র থেকে কিন্তু এই যে এই আয়োজনটি শোনা যাবে, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে জানা যাবে, আর বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ থেকেও কিন্তু দেখা যাবে। আজকে শুরুতে এটা বললাম আর কি। তবে যেটা বলতেছিলেন রাজা মিয়া যে রেডিও খুঁজে খুঁজে রেডিও কিনতে যাই পাই না, আসলে তো হারুন ভাই তুমি এটা বলো তো, এত কখন কত সোজা হয়ে গেছিল রেডিও, এখন তো সেট লাগে না,
7: মোবাইলেই শোনা যায় এখন।
4: গুগলের অ্যাপে গিয়ে সরাসরি বাংলাদেশ বেতার লিখলেই বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র, শুধু ঢাকা বেতার বলে নয়, সকল কেন্দ্রের সব অনুষ্ঠান শোনা যাবে।
6: সহজ ব্যাপার। এবং আরেকটা বিষয়, যত রকম রেডিও আছে, যত রকম প্রচার যন্ত্র আছে, সবগুলো অ্যাপস এর মধ্যে চলে আসে,
4: এফএম আসে। তো বাংলাদেশ বেতার এই অ্যাপস এ গিয়ে তুমি কিন্তু ঢাকা বেতার থেকে শুরু করে সব কটা বেতারের অনুষ্ঠান শোনা যাবে। সুতরাং এখন ওই ট্রানজিস্টরের পিছনে ছড়ার
7: দরকার নাই। হ্যাঁ, ছবি সহ তো আসে মোবাইলে।
4: হ্যাঁ, আবার মোবাইলে তুমি আমাদের www.facebook.com/bangladeshbetar এইখানে লিখে দিলেই দেখবা যে মোবাইলের সরাসরি
7: সরাসরি অনুষ্ঠান দেখা যাবে।
4: আচ্ছা, সফল গরু সামারির কথা বলছিলে ভাবি তুমি, আজকেও কিন্তু আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনবো, সফল গরু খামারির সাফল্য কথা প্রামাণ্য ধারণ করে এনেছেন শফিকুল ইসলাম বাহার। চলো আমরা শুনে নিই।
8: আমাদের গ্রাম এখন নানাভাবে আমাদের আয় উপার্জনের রাস্তা করে দিয়েছে এবং তারই প্রমাণ কিন্তু সচক্ষে এখন দেখা যায়। যদি আমরা গ্রামে আসি, দেখি আমাদের কৃষক ভাইরা ফসল চাষে ব্যস্ত, কেউ কেউ উদ্যোক্তা হয়ে খামারি হয়ে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে চলেছেন। আমি এসে দাঁড়িয়েছি সাভারের ভাকুর্তা গ্রামে এবং সেখানে এক কৃষক ভাইয়ের খামারের ভিতর দাঁড়িয়ে, যেখানে দেখছি অনেকগুলো গরু ঘাস খাচ্ছে। বোধ করি ঘাস খাওয়ার শব্দও আপনাদের শোনাতে পারব, একটু শুনেই দেখুন না শ্রোতা বন্ধুরা। গরু ঘাস খাচ্ছে, আর এই মুহূর্তে এই গরুর মালিক যিনি সেই খামারি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কি নাম আপনার?
9: মনির হোসেন।
8: কতগুলো গরু দেখছি?
9: দশটা।
8: এই গরুগুলো কত বছর ধরে পালন করছেন?
9: ধরেন আগে ধরেন ইয়া ট্রাক চালাইতাম, ট্রাক চালায় সংসার চলে না, এর জন্য আমি এটা পদ্ধতি নিয়েছি। এখন মোটামুটি সংসার চলে।
8: এই গরুর মাধ্যমে কিভাবে আপনার সংসার চলছে?
9: এই দুধ বেশি, ধরেন 50,000 কেজি দেয় মাসে, 40,000 খাওয়াইলে আরো বিকালে দুধ বেশি, 80,000 গেলে আমার সংসারটা চলে, 40,000 গরুর পিছু থাকা 30,000 আমার সংসার চলে কিছু থাকে।
8: সংসারে কতজন লোক?
9: চারজন।
8: আর এখানে গরুর খাবার দেওয়ার কিভাবে ব্যবস্থা করেন?
9: খাবার তো আনতে হয় কিনা, কিনাই নাই, যে হাউজ আছে পানি দিয়ে এটার লোকে মিশাইয়ে দেই গরু খাই বলা, আর গাছ আছে অনেক।
8: ব্যয়ের চেয়ে আয় কি?
9: খাবারের দাম বেশি তো লাগে, আয়টা কম।
8: তাও তো আপনি শান্তিতে আছেন?
9: আছি মোটামুটি, কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, কষ্ট না করলে কাম হবে না।
8: এই গরুর অসুস্থতা কিংবা এই গরুর রোগশোক হলে কি করেন?
9: এই ডাক্তার আছে, ডাক্তারের যে ফোনছি এখন আসবো, ওই যে পাওয়ারটা খুলে গেছে, এই যে যত্ন আছে, যত্ন না করলে কাম হবে না, যত্ন না করলে মাল আসবে না,
8: যত্নের রত্ন মেলে।
9: হ্যাঁ, যত্ন মেলে
8: গরুর যত্নের জন্য। কিভাবে কি দায়িত্ব পালন করতে হয় আপনার?
9: এই যে ময়লা, এখন ময়লা ধুয়ে দিবো, আবার এই গোসল করাই দিবো, এরপরে আবার বসে দিবো, এরপরে আবার এই যে কোয়েল লাগাই দিবো, মাছি যাতে মশায় কামড় না দিতে পারে, খুব যত্ন করতে হয়। সাফ সাফা লাগতে হবে, সাফ সাফা না লাগলে মানে রোগ জীবাণু বেশি হয়।
8: আপনারা কয়দিন মিলে খামার সামলান?
9: আমার পোলা আছে, লেবার করে ওই মাঝে মাঝে আইনে দেয় যে গাছ আনতে গেলে, আর আমি আমার স্ত্রী আছে মাঝে মাঝে ঢুকে ধুই তুই দেয়।
8: কতদিন ধরে এই গরুর খামারি করছেন আপনি?
9: 10-12 বছর।
8: তো এই খামার বাড়াবেন না?
9: চিন্তা ভাবনা আছে বাড়ানে, দেখি। তো এই যে ময়লা, এখন ময়লা ধুয়ে দিবো, আবার এই গোসল করাই দিবো, এরপরে আবার বসে দিবো, এরপরে আবার এই যে কোয়েল লাগাই দিবো, মাছি যাতে মশায় কামড় না দিতে পারে, খুব যত্ন করতে হয়। সাফ সাফা লাগতে হবে, সাফ সাফা না লাগলে মানে রোগ জীবাণু বেশি হয়।
8: আপনারা কয়দিন মিলে খামার সামলান?
9: আমার পোলা আছে, লেবার করে ওই মাঝে মাঝে আইনে দেয় যে গাছ আনতে গেলে, আর আমি আমার স্ত্রী আছে মাঝে মাঝে ঢুকে ধুই তুই দেয়।
8: কতদিন ধরে এই গরুর খামারি করছেন আপনি?
9: 10-12 বছর।
8: তো এই খামার বাড়াবেন না?
9: চিন্তা ভাবনা আছে বাড়ানে, দেখি। আয় রোজগার দেখা বুঝা, মানে সরকার কইতো নাও 10 লাখ টাকা নাও, এই যে জায়গা আছে ঘর তুললে আবার বাড়াইতাম, গরু কিনতাম আবার 20টা।
8: আর পশু ডাক্তারের সেবা কিভাবে কি করেন?
9: সেবা এই যে ধরেন ১,০০০ টাকা দিয়ে দিতে নগদ, মানে ধরেন ১,০০০ বিল হয়েছে সরকারি ডাক্তার হয়তো, এই যে আমার ৫০০ টাকা দাও, তাহলে আমার ৫০০ টাকা আয় থাকতো, তাই না? এইটা আর কি সবার জীবন।

0: তো স্বপ্ন থাকে, এই খামার নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন?
1: স্বপ্ন তো অনেক বড়ই, মানে আল্লাহ যেতটুকু নিতে পারে।
0: এই গরু তো দুধ দেয়, গোবর তো দেয়,
1: গোবরে ফালাই যায়, এই জায়গা বইরে আছে, গর্ত আছিল, গর্ত ফালাইলাম, গর্ত সমান হয়ে গেছে,
0: আমিও দাঁড়িয়ে আছি গোবরের ভিতরে। এই গোবর কিন্তু আশীর্বাদ, তাই না?
1: হ্যাঁ, এটা দাম আছে, যদি বিক্রি করা যায় দাম আছে অনেক।
0: এটা তো এই লাকড়ি হয়,
1: লাকড়ি হয়, আবার এই যে নার্সারি আছে, নার্সারিতে যে গাছে সার হয়, অনেক কাজ আছে।
0: এখান থেকে টাকা পাওয়া যায়?
1: পাওয়া যায় না, আমরা এই যে লাকড়ি মুকড়ি বানাই, পাকশাক করি, গ্যাস কম লাগে, এই আর কি লাভ।
0: শ্রোতা বন্ধুরা, এভাবেই এক একজন এক এক চিন্তা নিয়ে, এক এক পেশা নিয়ে এগিয়ে চলেছেন, এবং সত্যি লেগে থাকার নামই তো জয়। এই যে ভাইটি এভাবে গরুর খামার করে চলেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন, সুখেই আছেন। অতএব আমরাও চাই পথে নামুন, রাস্তা নামলে রাস্তা বেরিয়ে যায়, এবং সেই রাস্তা ধরে হাঁটলেই অনেক ক্ষেত্রে কেউ কেউ সহযোগিতার হাত ধরে আপনাকেও এগিয়ে নেবে। এখানে ধরেন আপনি করছেন, এই ক্ষেত্রে কোনো বুদ্ধি পরামর্শ কারোর কাছে লাগে?
1: বুদ্ধি পরামর্শ আমার আগে লাগতো, এখন আমি মোটামুটি দেখতে দেখতে আমি শিখে ফেলছি।
0: কি বুদ্ধি কার কাছে পেলেন?
1: ধরেন একটা রোগ হইলো, কি রোগটা হইলো, কোন ডাক্তার আনতে হবে, কোন ওষুধ দিতে হবে, আমি বুঝিও না। আমি লেখাপড়া না পড়লে কি আমার পোলা ইন্টারপাস করে কি আমি এই ফার্ম দিয়ে?
0: গরু কি কখনো মারা যায়?
1: হ্যাঁ, মারা যায়, অসুখ হলে মারা যায়। আমার একটা মারা গেছিল কয়েকদিন আগে।
0: এই গরুর দাম যদি জিজ্ঞেস করি, এক একটা গরুর দাম কেমন?
1: ধরেন এটা মোটামুটি 4 লাখ টাকা হইব। এই গরুটা
0: কয় কেজি দুধ দেয়?
1: এটা ধরেন সকাল বিকাল 25-26।
0: আর যেগুলো আছে?
1: আর হেডি উল কম আর কি, হেডি 3 লাখ, 2.5 লাখ। আর এই দুইটা নতুন দিয়ে আইব, বাচ্চা দিব, এই যে দুইটা।
0: এই গরুর বাছুর যে ওটা আপনার লাভ?
1: হ্যাঁ লাভ, এই যে এটাও 70,000 টাকা বিকবো এই বাচ্চাটা, আর ও হেডে বিকবো 60-70,000, এটিও 50,000 করে বিকবো, অনেক বেচলে, অনেক বিক্রি করবো না।
0: শ্রোতা বন্ধুরা, এক খামারি ভাইয়ের অভিজ্ঞতার কথা শোনালাম, আপনারাও বোধ করি যদি সাহসের সঙ্গে রাস্তায় নেমে পড়েন তাহলে পথ বেরিয়ে যাবে। আসলে কাজের ভিতরে ব্যস্ত থাকলেই কোনো না কোনো ক্ষেত্রে পথ বেরিয়ে যায়, আয় উপার্জন বেড়ে যায়, সচ্ছলতা আসে। আমরাও চাই এই ভাইয়ের অভিজ্ঞতা আপনারা যারা শুনলেন তাদের কাজে লাগুক, এবং নিজে শান্তিতে থাকুন, পরিবারের সবাইকে শান্তিতে রাখুন।

0: গানটা কেমন লাগলো বলো?
1: ভালোই লাগলো, গানে গানে আমাকে কথাই শুনাই
0: আলিমা পারভিন গেয়েছেন গানটি, গানটি লিখেছেন ডক্টর পি আর মোহাম্মদ। আসলেও কিন্তু এই যে গরু ছাগল মুরগি হাঁস যদি আমরা পালন করি, ভেড়া আমরা যদি পালন করি, আমাদের পুষ্টিও আসবে, আমাদের অর্থও আসবে। যেমন ভাবে আমরা শুরুতে শুনলাম একজন সফল গরু খামারির সাফল্য কথা, তিনি কিন্তু বলছেন যে তিনি তার ছেলেকে এখন পড়াচ্ছেন এবং তিনি অনেক একেবারে শূন্য থেকে শুরু করে তিনি কিন্তু আজকে পৌঁছে গেছেন। এই যে সফল উদ্যোক্তাদের আমরা সম্মান জানাই,
2: অবশ্যই
0: তারা শুধু ওই বসে থাকেননি, হা হা হতাশ করেননি যে কি হবে, কি করব, কি হবে। আমাদের দেশ জুড়ে কিন্তু অনেক অনেক অনেক আমি কি বলবো স্কোপ তৈরি হয়ে আছে, কাজের কিন্তু সুযোগ তৈরি হয়ে আছে, শুধু বেছে নেওয়া, একজন ভালো মানে পরামর্শকের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে আছে এখানে কত আমরা বিনিয়োগ করব, তবে কিভাবে কি করব, একজন ভালো পরামর্শকের সাথে কথা বলে অনেকেই কিন্তু হয়েছেন, গ্রামাঞ্চলে অনেকে হয়েছেন, আরো সবাই হবেন।
1: ওই যে কাজ করতেইব, কয় না লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে, লেগে থাকতেইব।
0: সুন্দর কথা, লেগে থাকতে হবে। তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব, আমার খুব প্রিয় একটি সবজি সজিনা। এই যে সজিনা চাষ যাতে ১২ মাস করা যায় এবং আধুনিক পদ্ধতিতে, এটা আমাদের জানার কিন্তু খুব দরকার। আধুনিক পদ্ধতিতে ১২ মাসই সজিনা চাষ নিয়ে বলবেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আর তার সাথে এ বিষয় নিয়ে কথা বলেছেন ফাতেমা জেবুননেসা। আমরা শুনি।
3: সজিনা ডাটা আমাদের অনেকেরই প্রিয় সবজির তালিকায় রয়েছে। এই সময় বাজারে বেশ রসালো এবং লম্বা আকারের ১২ মাসের সজিনা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই ১২ মাসের সজিনার চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আধুনিক পদ্ধতিতে ১২ মাসি সজিনার চাষ সম্পর্কে আজ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। এ বিষয়ে জানাতে আজ আমাদের আসরে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
4: ৩৫% আমিষ রয়েছে এবং এই কারণে যারা নিরামিষ ভোজী তাদের জন্য সজনাটা উৎকৃষ্ট সবজি হিসেবে পরিচিত। আর যদি বিভিন্ন আমরা জিনিসের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যায় সজনার অনেক গুণ রয়েছে। যেমন প্রতি আউন্স সজনাতে প্রায় ৪ গ্লাস দুধের সমপরিমাণ ক্যালসিয়াম রয়েছে, ৪টি কমলার সমপরিমাণ ভিটামিন সি রয়েছে এবং ৩টি কলার সমপরিমাণ পটাশিয়াম রয়েছে। সজিনা দুর্বল হাড়কে শক্ত করে, শরীরে রক্ত শূন্যতা দূর করে এবং সজিনা ডাটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। এই কারণে যে সমস্ত যারা ব্লাড প্রেশারে আক্রান্ত তাদের জন্য কিন্তু সজিনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশ থাকায় নিয়মিত যদি সজিনা ডাটা খাওয়া হয় তাহলে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ রাখা যায়। সজিনা কিন্তু ডাটাটা এটা কিন্তু আমাদের যে মারাত্মক রোগ ক্যান্সারকে রোধ করতে পারে এবং কোষ্ঠবদ্ধটাও দূর করতে পারে।
3: আপনি বলছিলেন সজনের উপকারিতা, পুষ্টিগুণ এবং বেশ কিছু রোগ থেকেও যে আমাদের বাঁচায় সেটাও চমৎকার ব্যাপার। এবারে জানতে চাইছি ১২ মাসি সজনের জন্য কোন জাতটি আসলে নির্বাচন করা উচিত?
4: ১২ মাসি সজনার জন্য বিদেশ থেকে আমদানি করা ODC-3 জাতটি কিন্তু বিভিন্ন জায়গায় চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে, যেটা প্রায় ৬ মাসে ফল ধরা শুরু হয়। আর এর ডাটাটা কিন্তু বেশ লম্বা হয়, দেখতে বেশ মোটা সোটা আকারে হয়, খেতে সুস্বাদু এবং খেতে বেশ নরমও লাগে।
3: এটাই বোধ হয় বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এই সজনা চাষের জন্য মাটি কিভাবে তৈরি করতে?
4: সজনার জন্য কিন্তু সর্বদা শুষ্ক আবহাওয়া দরকার। সজনা গাছটা কিন্তু পানি সহ্য করতে পারে না, এই জন্য জলাবদ্ধতা হলে গাছের গোড়াটা পচে যেতে পারে। এই কারণে পানি দাঁড়ায় না, বন্যামুক্ত জৈব পদার্থ রয়েছে এমন উঁচু জায়গায় সজনা চাষ করতে হবে। আর মাটিটা সব থেকে ভালো হয় যদি দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটি হয়, স্যাঁতসেঁতে এবং লবণাক্ত মাটিতে এবং জলাবদ্ধ মাটিতে সজনা গাছের বৃদ্ধি, ফুল এবং ফল ধারণটা ব্যাহত হয়। এছাড়া জলাবদ্ধ হলে গাছের গোড়াটা পচে যেতে পারে, যেটা গাছের জন্য খুব ক্ষতিকারক।
3: ১২ মাসের সজনের চারা কিভাবে তৈরি করা হয়?
4: সজনার বংশ

0: বিস্তারটা আমরা কিন্তু দুটো উপায় করতে পারি, একটা সরাসরি বীজ থেকে আর একটা কাটিং করে অর্থাৎ ডাল কেটে। বীজ থেকে চারা তৈরির জন্য পরিপক্ক সজনেটা আমাদের সংগ্রহ করতে হবে, সেটা করা যেতে পারে মে মাস থেকে যখন সজনে হয়, এবং বীজটা আলাদা করে আমাদের শুকিয়ে ভালো করে সংরক্ষণ করতে হবে। জুন জুলাই মাসে বা আষাঢ় শ্রাবণ মাসে বীজতলা ভালোভাবে কুপিয়ে সেখানে আমরা কিছু জৈব সার দেব, সেটা হতে পারে পচা গোবর দিয়ে, এবং 10-15 সেন্টিমিটার দূরে দূরে সারি করে বীজতলায় 12 মাসের সজনা বীজটা লাগাতে হবে। চারা গজানো থেকে শুরু করে চারা উঠানো পর্যন্ত বীজতলাটা কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে এবং প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। চারার বয়স যখন 50-60 দিন হবে তখন আমাদের মূল জমিতে লাগাতে হবে, এবং চারা রোপণের সময় চারা প্রতি 2-3 কেজি জৈব সার দিতে হবে, 150-200 গ্রাম TSP আর 100-150 গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে, তাহলে চারার বৃদ্ধিটা ভালো হবে। অনেকে কিন্তু সজনের চারাটা সার না দিয়েও করতে পারেন, কারণ এটা কিন্তু অনেকটা অবহেলিত জায়গাও কিন্তু চাষ করা যায় এবং তেমন যত্ন না করলেও সজনা হয়। তবে যদি আমরা বেশি ফলন চাই তাহলে সেখানে আমাদের সার কিছুটা প্রয়োগ করতে হবে।
1: কাটিং রোপণ পদ্ধতিটা কিরকম?
0: কাটিংটা আমরা সরাসরি মূল জমিতে রোপণ করা হয়, এবং কাটিং রোপণের জন্য সবথেকে ভালো সময় হল এপ্রিল থেকে মে মাস। আর মূল জমিতে লাগানোর সময় প্রতিটা কাটিং এর 3 ভাগের 1 ভাগ মাটি নিচে রাখতে হবে, আর লাগানোর পরে কাটিং এর মাথাটা আলকাতরা দিয়ে একটা পলে দিতে হবে যাতে মাথাটা শুকিয়ে না যায়, কারণ শুকিয়ে গেলে সেখান থেকে চারা গজানো সমস্যা হতে পারে।
1: আমরা সবাই জানি যে কোনো ফসলেই আসলে পোকা দমনের জন্য এবং রোগ দমনের জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে হয়। সজিনার ক্ষেত্রে কি কি করতে হয়?
0: সজিনা গাছে কিন্তু পোকার আক্রমণটা কম হয়। যে সমস্ত পোকার আক্রমণ হয় তার মধ্যে রয়েছে বিছা পোকা। বিছা পোকা কাণ্ড এবং পাতায় গোচ্ছাকারে থাকে। শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া সজিনা গাছ কিন্তু মাকড় দ্বারাও আক্রান্ত হতে পারে, এবং এর ফলে পাতাটা হলুদ হয়ে যেতে পারে। পোকা দমনের জন্য আমরা যে জৈব পদ্ধতি আছে সেখানে নিমবিসিডিন প্রয়োগ করতে পারি, এছাড়া রাসায়নিক কীটনাশকের ভিতরে রয়েছে সুমিথিন, সিমবুজ অথবা যে কোনো একটি কীটনাশক প্রতি 10 লিটার পানিতে 25 মিলিলিটার হারে মিশিয়ে আমাদের পোকাগুলো নিয়ন্ত্রণ করা যাবে। আর সজনা গাছে কিন্তু রোগটা খুব কম হয়। মাঝে মাঝে ফল পচা রোগ হতে পারে, শিকড় পচা রোগ হতে পারে, বাকলটাও পচে যেতে পারে, আর জলাবদ্ধ মাটিতে কিন্তু শিকড় পচা রোগটা বেশি হয়। এই জন্য আমাদের মাটিটা নির্বাচনটা খুব ভালো করতে হবে, আর যদি শিকড় পচে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা নেতিয়ে পড়ে পাতাটা হলুদ হয়ে যায়। তাই এই যে রোগটা দমন করার জন্য আমরা বিস্টিন, থিওবিট, বোধো মিক্সার, ডাইথেনিয়াম 45 অথবা রিডোমিল গোল্ড, আমরা যে কোনো একটি কীটনাশক আমরা ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে গাছটাকে রোগ থেকে মুক্ত করতে পারি।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার।
0: আপনাকেও ধন্যবাদ।

0: ಎಲ್ಲ ಹೇಗೆಲ್ಲ ದೇವಿಯು ಹೇಗೆಲ್ಲ ಐಸ್ ಕ್ರೀಮ್ ಯಾರ ಕಿಶಿ ಕ್ರಮ ಕೊಡ್ತಾರೆ ಪವನ್ ಸೇಬನ್ನ ಸಾಯಿ ಪಾರ್ಸಲ್ ಆಗಿ
1: ಹುಸನ್ ಭಾಯ್ ಎತ್ತ ದೂರ ಕೂಯ್ ಜಾ
0: ಅರೆ ಅರೆ ಹಾಸಿಮ್ ಭಾಯ್ ಆರ್ ಕುಯ್ ನಾ খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না মনে করলাম ঠিক হয়ে যাইব এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে চিন্তায় আছি
1: হ আমিও শুনছি তোর ওইদিকে এমন করে কই যাইতেছ
0: কে উপজেলা কৃষি অফিসে যাই
1: ও এইদিকে যা কি করবা
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব
1: তাই তো তাহলে তাড়াতাড়ি যাও
2: কি হোসেন ভাই
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি এখন সব ভরসা আপনি
2: আপনি এত দেরি করলেন কেন এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ ফসলের একটু ক্ষতি হলো না
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন আপনারা এত ব্যস্ত থাকেন মাঠে ময়দানেও যাইতে হয় ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন
2: না না না না এটা ঠিক হয়নি আপনাদের জন্যই আমরা আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি সরকারি এই সেবা আপনাদের অধিকার আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ হোসেন ভাই আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন আসবেন আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
0: শুইনা শুইনা মন ভরে গেল স্যার আর চিন্তা নাই যাই মাঠে যাই
4: তাহলে এই যে মানে সেবা প্রদান প্রতিশ্রুতি এই যে সেবা প্রদানের জন্য এখন যে কত সুযোগ রয়েছে এখন আমাদের হাতের কাছে রয়েছে কৃষি অফিস বা সব রকমের সুযোগ
5: রয়েছে
4: তারপরে সরাসরি টেলিফোনেও আমরা কিন্তু আমাদের যদি কোন
5: সমস্যা
4: পেতে পারি তো যাই হোক আজকে আসলে সময় কিন্তু শেষ মনে করে দিয়ে আবারই আগামীকাল অর্থাৎ 19 তারিখ সন্ধ্যে 7:05 মানে আমাদের এই সময়টায় কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে শোনার আমন্ত্রণ রইল আর শ্রোতা ভাই বোনেরা আপনারা সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আমাদেরকে টেলিফোন করবেন 02-44-81-32-68-70 এবং 02-44-81-32-77-79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করবেন আর আমাদের সঙ্গে কালকে থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম সকলকে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আসর থেকে আমরা বিদায় নিচ্ছি আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন প্রযোজনায় ছিলেন হরবিলাস রায় তো দেশ আমার মাটি আমার এ পর্যন্তই

0: সেনা নৌ ও
1: বাংলাদেশ বেতার আমাদের চতুর্থ পালার অনুষ্ঠান উপস্থাপনা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা। আপনাদের সাথে রয়েছি আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, হাসিনা পারভিন, মোহাম্মদ মোহসিন মিয়া, ফাতেমা সুলতানা এবং আমি শাহিম সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম ও মোহাম্মদ ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার।
1: সৈনিক ভাইরা, আজ দুরবারে শুনবেন ঝিলমিল পাঁচমিশালি গানের অনুষ্ঠান। প্রথমেই দেশের গান, সুরকার খন্দকার নুরুল আলম, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, শিল্পী সুবীর নন্দী।

0: বাংলাদেশ বেতার। এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডক ইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেইলর ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bt তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: বিএসএনএন ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালী গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গানে গীতিকার সিরাজুল ইসলাম আর সুর করেছেন আজাদ রহমান।

0: সৈনিক ভাই বোনেরা, আপনারা পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল শুনছেন। এবারে শোনাব ভাওয়াইয়া, শিল্পী ফেরদৌসী রহমান। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আব্দুল করিম।
1: কিসের মোর রাধো, কিসের মোর বাড়ন,

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত দেশ জুড়ে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৯ মে সকাল ১০টায় ঢাকায় তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করবেন। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, এফএম ১০৬ মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: সৈনিক ভাইয়েরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালি গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ইন্দ্রকিশোরের কণ্ঠে ছায়াছবি স্ত্রী।

0: এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, তাই সময়ের হাত ধরে আজকের মতো বিদায় নিব। কথা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাবার বেলা শেষ কথাগুলো একবার জানিয়ে যাই, আজকের দুবার অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোহসিন মিয়া,
0: হাসিনা পারভিন,
1: সেই সাথে দুর্বার অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এ এস এম হাবিবুর রহমান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

0: থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দুদিন হাতে থাকতেই ম্যাচ জয়ের সুবাতাস বইছে ক্রিকেট পাড়ায়। মুশফিকুর রহিমের শত রানের উপর ভর করে 390 রানে অল আউট হয় টাইগাররা। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় 436 রানের। ফলে পাকিস্তানকে জিততে হলে করতে হবে 437 রান, গড়তে হবে রানের রেকর্ড। তৃতীয় দিন শেষে দুই ওভার খেলে পাকিস্তান কোনো রান করেনি এবং কোনো উইকেটও হারায়নি। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া শতক এবং মাহমুদুল হাসান জয় ও লিটন কুমার দাসের অর্ধ শতকের উপর ভর করে বাংলাদেশ এই পুঁজি সংগ্রহ করে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেছেন 137 রানের ইনিংস। তার আগে তিনি গড়েছেন দুটি রেকর্ড। টেস্টে 14তম শতক করেন মুশফিক। এই শতকে যৌথভাবে শীর্ষে থাকা মমিনুল হককে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম। মুশফিক ছাড়াও লিটন 69 এবং মাহমুদুল হাসান জয় খেলেছেন 52 রানের ইনিংস। পাকিস্তানের হয়ে 4টি উইকেট নেন খুররম শাহজাদ, 3টি উইকেট পেয়েছেন সাজিদ খান। এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন অনন্য এক রেকর্ড। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে 16,000 রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের আর কোন ক্রিকেটারের এই 16,000 রানের কোন রেকর্ড নেই। মুশফিকের পরের অবস্থান তামিম ইকবালের। তামিম করেছেন 15,249 রান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামী বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে। সাভার বিকেএসপিতে আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স গুলশান ক্রিকেট ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জ ঢাকা ল্যাপার্সের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ব্রাদার্স ইউনিয়নের এবং বসুন্ধরা স্ট্রাইকার্স সিটি ক্লাবের মুখোমুখি হবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। নতুন কুড়ি স্পোর্টসের ফুটবল ইভেন্টে বালিকা বিভাগে ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে স্বাগতিক ময়মনসিংহ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহ জেলা দল 7-1 গোলে বড় ব্যবধানে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয় দলের মোসাম্মদ রিমি একাই 4টি গোল করে টুর্নামেন্টের সেরা পুরস্কার লাভ করেন। গাজীপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে কিশোরগঞ্জ সদর উপজেলার আটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এই শিরোপা লাভ করে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজ অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সাতনারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25-7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2017

0: প্রসারে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এই দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাপ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচটি বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বড়ই মহিমান্বিত সেই সত্তা যিনি জোড়ায় জোড়ায় সবকিছু সৃষ্টি করেছেন, যা কিছু মাটি থেকে, মানুষ থেকে এবং যা কিছু এমন বস্তু থেকে জন্মে যার খবর তারা রাখে না। আল কোরআন, বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: Allah

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রকৃতির মতো সুন্দর আর কি আছে, সে কেবলই কাছে টানে। তার মনোহর রূপ মুগ্ধতা নিয়েই অনুভব করতে হয়। নদী নিসর্গ নীলিমায় প্রকৃতি তার বিশালত্ব নিয়ে উদার হতে শিক্ষা দেয়। সীমাবদ্ধ দৃষ্টিকে প্রসারিত করলেই প্রকৃতিকে ছোঁয়া যায়। মনের পূর্ণতা পেতে তাই মাঝে মাঝে প্রকৃতির কাছে, আবহমান গ্রাম বাংলার নিবৃত জনপদের কাছে ফিরে যাওয়ার বিকল্প নেই। আসুন, প্রকৃতির সান্নিধ্যে গিয়ে আমরা মনের সংকীর্ণতা ঝেড়ে ফেলে হৃদয়কে পুষ্পপল্লবে পরিপূর্ণ করে তুলি। প্রিয় শ্রোতা, এ আহ্বানে মিলে ধরছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার।

0: বন্ধুরা যে যেখানেই আছেন শুভেচ্ছা সকলের জন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রথম নিবেদন গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্টজনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
1: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান গুণীজনের কথায়। আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় অভিনেত্রী, মডেল, উপস্থাপক, লাক্স ফটোসুন্দরী ফারজানা চুমকি। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: এই যে এত গুণে গুণান্বিত একজন মানুষ আপনি, এত কিছু, এই পর্যন্ত এসে জার্নিটা কেমন ছিল, কেমন মনে হয়?
2: আসলে এত কিছু বলতে, আমি এখন আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে অভিনেত্রী, অভিনয় করি, সেটা মঞ্চে হোক, টেলিভিশনে হোক, যেখানেই হোক। আর উপস্থাপনার কথা যেটা বলেন, সেটা একদম শুরুতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম উপস্থাপনা দিয়ে। তারপরে একবার একটা প্রোগ্রাম করেছিলাম উপস্থাপনা, তারপর আমার মনে হয়েছিল যে অনেক কঠিন মনে হয় যে আপনি উপস্থাপনা করছেন, আমার কাছে অনেক মনে হয় যে অনেক ইম্প্রোভাইজ করে কথা বলতে হয়, যে কারণে আর কখনো করা হয়নি উপস্থাপনা পরবর্তীতে, আমি খুব একটা ভালো লাগে না। এখন মেইনলি অভিনয় করে, আর হ্যাঁ বিজ্ঞাপন তো করি মাঝে মাঝে, যেটা পছন্দ হয় বিজ্ঞাপন করা হয়।
1: অভিনয়ের খুব প্রিয় কোন চরিত্র?
2: অনেক পছন্দের চরিত্র যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে আমার করা হয়নি। আমার উপন্যাস ভিত্তিক কিছু চরিত্র আছে, সেগুলো আমার খুব পছন্দ, সেগুলো করা হয়নি। আর এমনিতে অনেকগুলি কাজ করেছি, অনেক পছন্দের কাজই আছে। লাস্ট একটা করলাম সালাউদ্দিন লাবলুর ভাইয়ের সোনার পাখি রূপার পাখি, ওখানে আমার হচ্ছে একটা গ্রামের মেয়ের চরিত্র, যে একদম স্যাক্রিফাইস করেই যাচ্ছে, পরবর্তীতে যে সে দেখা গেল যে সে ওইটাকে প্রতিবাদ করছে, তো ওই ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে। আরো অনেকগুলি আমি অ্যাকচুয়ালি এখন আমি মানে মনে করে বলতে পারছি না। হ্যাঁ,
1: চলচ্চিত্র তো অভিনয় করেছি,
2: চলচ্চিত্রে করেছি, একটা সিনেমাতে অভিনয় করেছি, ওটা তো এখনো রিলিজ হয়নি, জানি না ওটা কি হবে।
1: স্যাক্রিফাইসের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, ব্যক্তি জীবনে যদি বলি, একজন ফারজানা চুমকি, একজন মা হিসেবে, একজন ভরণী হিসেবে, তো এই জায়গা থেকে মানে আমরা জানি যে খুব ব্যস্ত সময়ই আপনি অনেকটা আড়ালে চলে গিয়েছেন সবকিছুর জন্য, এই স্যাক্রিফাইসের এই জায়গাটা নিয়ে কি?
2: হ্যাঁ, স্যাক্রিফাইস তো করতেই হয়, বিশেষ করে আমি বলবো আমাদের সমাজে মেয়েদেরকে একটু স্যাক্রিফাইসটা করতে হয়। কারণটা আমি বলি, কারণ হচ্ছে আমার সংসারটা আমাকে দেখতে হচ্ছে, বেবিটা আমার, আমার আর আমার হাজবেন্ডের দুজনে ঠিক আছে, কিন্তু আমার কোথায় যেন মনে হতো যখন আমার বাচ্চাটি ছোট, আমাকেই টেক কেয়ার করতে হবে। তো সেই জায়গা থেকে বলবো যে স্যাক্রিফাইস যদি বলেন তাহলে আমি পুরোপুরি করেছি। আমি

0: করেছি। আমি পিক সময়টাতে আমি আমার বাচ্চার জন্য, আমার মানে সংসারের জন্য আমি আসলে সরিয়ে গিয়েছিলাম।
1: আর আপনার তো যেটা জানিয়েছে, আপনার পারিবারিক পরিমণ্ডলে যে রকম মানে মিডিয়ায় কাজ করা বা আপনি যখন এসেছেন সেই সময়টায় খুব বেশি সাপোর্ট কি পেয়েছিলেন?
0: আমি আমার ফ্যামিলি থেকে আমি একেবারেই সাপোর্ট পাইনি, কারণ হচ্ছে কি মিডল ফ্যামিলি, এরা ভাবতো যে নাটক ফিল্ম এদের ধারণাটাই অন্যরকম ছিল,
1: কেমন হবে না না হবে,
0: কেমন হবে না হবে, মেয়ে আবার কোন দিকে চলে গেল, এই ভয়টাও কাজ করতো। কারণ আসলে ওরা তো জানে না যে
1: কেমন আসলে
0: বাইরে থেকে দেখে রঙিন, খারাপ শুনে ভালো শুনে দুটোই শুনে, কিন্তু ওরা ভেবেই নিয়েছে যে এই জায়গাটাই বোধ হয় ভালো না,
1: নেতিবাচক
0: জিনিসটা তাদের ভেতরে কাজ করতো, যে কারণে হতে হয়েছে কি যে আমাকে বাধাটা দিয়েছে, যে কারণে আমি অনেক ভালো ভালো কাজ অফার আসার পরে আমি করতে পারিনি, আমার ব্যাড লাক আমি মনে করি এই একদিকে। তারপর বিয়ে হওয়ার পর বাচ্চা, আমি আসলে না পুরোটাই আমি বাধা সম্মুখীনের মধ্যে ছিলাম, এইভাবেই আমি চলে বাধাগ্রস্ত হয়ে সামনে এগিয়ে চল, সামনে আগাতে আসলে আমি যেভাবে ইচ্ছা ছিল সেভাবে পারিনি। তারপরে যদি আমাকে বলেন যে তাতে কি আপনার আক্ষেপ আছে, কষ্ট আছে, না আমার নেই, কারণ হচ্ছে কি আমি এখন যেই জায়গাটা আছি আমার দুই বাচ্চা নিয়ে, আমি আমার সংসার নিয়ে আমি অনেক হ্যাপি, এখন আবার কাজ করছি, আমার দুই চালার মতো বড় হয়েছে, আমি এখন আবার কাজ করছি।
1: পাশাপাশি যেটা আমরা সবাই জানি যে আপনার যে জীবন সঙ্গী প্রিয় অভিনেতা মিস সাব্বির, তো উনি দুজনে যেহেতু একটা জায়গায় আপনারা কাজ করছেন, কম করেন বেশি করেন এখন, তো এই জায়গাতে এই যে বললেন যে আপনি যে স্যাক্রিফাইসটা স্বাভাবিকভাবে মেয়েদের করতে হয় বেশি, কিন্তু এক্ষেত্রে ওনার সাহায্যটা সহযোগিতাটা কেমন পান?
0: ও সাহায্য সহযোগিতার আসলে আমাকে কখনো মানা করে না যে কাজ করো না, আবার যে ও আমাকে এগিয়ে এসে হেল্প করবে যে না তোমার কাজ করতেই হবে সেটাও না, সেটাও পাইনি আমি। আমি আসলে সাব্বিরের কথা একটা কথা বলতে চাই যে ও আমাকে হেল্প করবে কি, ও নিজেই তো স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত এসেছে, ওর নিজেরই তো অনেক স্ট্রাগল, ও মিডিয়াতে ও কাজ করবেই। অন্য আমি যখন ওর সাথে আমার পরিচয় তখন আমি বলেছিলাম যে তুমি অন্য জব করো না, সে করবে না, তার ধ্যান জ্ঞান স্বপ্ন মিডিয়াকে নিয়ে, মানে অভিনয় করবে কিংবা ডিরেকশন দেবে যেটাই হোক, আর প্রথম দিকে তো নেশায় ছিল অভিনয় করবে, ও তো ওর ভাবনাতেই ছিল।
1: তারপর এতটা পথ হেঁটে এসে তারপর এখন আপনার কি মনে হয় আপনার জায়গা থেকে একটা মেয়ের আসলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার নিজস্ব একটা পরিচিতির জন্য একটা বয়স পর্যন্ত হচ্ছে তার মানে নিজেকে নিজের বোঝা চেনা জানা এবং স্বাবলম্বিতার যে একটা ব্যাপার, এক কথায় বলতে গেলে যে মানে বাল্য বিবাহটা না দিয়ে বরং একটা
0: অবশ্যই বাল্য বিবাহের আমি তো পক্ষপাতি না, ওই যে অনেকে বলে যে 18 হলে, 18 না, আমার মনে হয় 20-এর পর মেয়েদের বিয়ে দিলে ভালো হয়, তখন হয় কি একটু
1: বোধটা হয়, পরিণতি বোধটা হয়,
0: পরিণত কিছু বোধ হয়, একটু পড়াশোনা যারা করে তাদের একটা লেভেলে যায়, তারপরে যদি 20-এর পরেও কিন্তু বিয়ে পড়াশোনা শেষ হয় না, মাস্টার্স শেষ করতে করতে একটা মেয়ের কিন্তু 24-25 হয়ে যায় সব মিলিয়ে আমি বলবো। তো যাই হোক, কত যদি দেরিও না করে আমার মনে হয় অ্যাটলিস্ট অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠলে তারপর ভাবা উচিত যে বিয়ে দেওয়ার জন্য, আর ও তখন বুঝতে শিখে যে না আমার কতটুকু কি করলে, এবং পরে ওই পর্যায়ে চলে গেলে ওর পড়ালেখাটাও পরে নিয়মিত চালাতে পারে। এমন জায়গা থেকে হয় কি আমাদের দেশে ম্যাট্রিকের পর ইন্টারের পর পর বিয়ে দিয়ে দেয়, তখন এই মেয়েগুলি না পড়াশোনা করতে পারে না কিছুই, নিজের ক্যারিয়ার আর করতে পারে
1: না, সাথে ক্যারিয়ারটা তো আর গড়তেই পারে না, সাথে এটা যেটা হয় একদম অপরিণত বয়সে যখন বিয়েটা হয়ে যায় তখন, এবং সাথে সাথে যদি গর্ভধারণ করে ফেলে,
0: ও মাই
1: কল্পনা না থাকে তখন তো একদম মানে একটা ফুল ফুটবার আগে
0: ঝরে যাওয়ার মতো অবস্থা, এরকম প্রচুর ঘটছে গ্রামে এখনো অহরহ ঘটছে। আমার মনে হয় এই কাজটি বাবা মার অ্যাটলিস্ট করা উচিত না, তো এই জায়গা থেকে বাপ মার আরো সচেতন হওয়া উচিত।
1: ঠিক তাই, এবং তারপরও একটা ছেলে মেয়ে যখন একসাথে তারা মানে জীবনটাকে যাপন করবে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারপরও একটা ব্যাপার থাকে কিন্তু পরিবার পরিকল্পনাটা, মানে পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রটা।
0: অবশ্যই, এটা তো অনেক বছর যাবতই আসছে পরিবার পরিকল্পনার এই নিয়মটা, তো এটা মানছে, আমার তো মনে হয় যে অনেক ইম্প্রুভ করেছে আগের তুলনায়।
1: আপনার জন্য অনেক শুভকামনা,
0: অনেক ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা, নিশ্চয়ই আজকের আমাদের অতিথির সাথে আমরা এতক্ষণ যে কথা বললাম এগুলো থেকে আপনারা আপনাদের এই বিষয়গুলো আপনারা অবগত হয়েছেন হবেন, এবং যে উন্নয়নের ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর একসময় আমরা যেরকম স্বপ্ন দেখি পরিকল্পিত পরিবার, দুটি সন্তানই যথেষ্ট, এবং সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়েই এই বিষয়গুলো মেনে চললে আমরা থাকতে পারব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।

এতক্ষণ শুনলেন গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ হল নিরক্ষরতা। শিক্ষা শুধু সাক্ষরতা নয়, বরং ব্যক্তির জ্ঞান যাতে তারা তাদের প্রজনন স্বাস্থ্য ও অন্যান্য সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারে। যেখানে শিক্ষার হার কম সেখানে জন্মহার বেশি, তাই শিক্ষার হার যত বাড়বে জনসংখ্যা বৃদ্ধির হার ততটা কমতে সহায়ক হবে। প্রিয় শ্রোতা, এবারে শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী চম্পা বণিক, কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। এডিস মশা নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আসুন, যার যার অবস্থান থেকে বাড়িঘর এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। তাহলেই আমরা সবাই মিলে ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাব। এমনই আহ্বানে শেষ করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিউলি রানীবালা। শুরুতেই শিরোনাম, দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, পবিত্র ঈদুল আজহা 28 মে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত, আগামী অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচিত প্রতিশ্রুতি ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলন হয়েছে বললেন অর্থমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে 4 ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার। অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ঐক্য গঠনে প্যারিসে শিল্পোন্নত 7টি দেশের অর্থমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু। এবং সিলেটে দ্বিতীয় শেষ টেস্টে সফররত পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন,
2: আগামী 10 জিলহজ, 1447 হিজরি, 1400 জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 28 মে, 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
0: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-27 অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NSC। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রাজধানীর আগারগাঁওয়ের NSC সম্মেলন কক্ষে NSC-র এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এডিপিতে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থবছরের জন্য ADP-র আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত ADP-র প্রায় দ্বিগুণ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই ADP অনুমোদন দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ADP-তে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশী ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের ADP-তে।
4: প্রস্তাবিত ADP-র মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। চলমান অর্থবছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
3: অর্থমন্ত্রী জানান, নতুন ADP-তে শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রাধান্য দেওয়া হয়েছে। ADP-তে বরাদ্দ পাওয়া শীর্ষ 5টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 3টি হল স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। সততা, দক্ষতা ও সবার সহযোগিতার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
4: আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনে দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারব বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি।
3: অর্থমন্ত্রী আরো জানান, নতুন অনুমোদিত প্রকল্পের মধ্যে বৈদেশিক অর্থায়ন নির্ভর প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য, যা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থার প্রতিফলন। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারকেও গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।
4: জাতীয় অর্থনৈতিক পরিষদে NEC উপস্থাপিত এই ADP শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
3: আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ADP-তে নতুন অনুমোদিত প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে 1277টি নতুন প্রকল্প সুপারিশ করা হয়েছে। পাশাপাশি PPP এর আওতায় 80টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগের প্রতি গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা সচিব SM শাকিল আক্তার উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের এর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্য সমৃদ্ধ হতে হবে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, তিনি সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। তারেক রহমান সংরক্ষিত আসনে নির্বাচিত তাঁর দলের নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি আজ রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আজ তার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। আরও শুনুন প্রতিবেদনে।
5: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। ভূমি সেবা উপলক্ষে সোমবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। তিনি বলেন, কৃষি জমি আর অন্য কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
6: দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোন কাজে আমরা ব্যবহার করতে দেব না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় কৃষি জমি সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে।
5: ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালউদ্দিন বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা সেটা জনগণের সামনে তুলে ধরা।
7: সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়।
5: সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একটি প্রতিনিধি দল আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মিজরা ফজলুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংস্থাটির পানি পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রধান পিটার জর্জ এল মেস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করা বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপেয় পানির সংকট নিরসনে ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় ইউনিসেফ প্রতিনিধি দল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শেখদার। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। বাংলাদেশে ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ড আলী বিন সাইদ বিন সামিক আল মাররি আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কাতার যৌথ কমিটির এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি। কাতারের শ্রমমন্ত্রী ড আলী বিন সামিক আল মাররি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে তার দেশের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার বৃদ্ধির বিষয়ে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ড ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার জোরদারে আগ্রহ প্রকাশ। ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন আজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এতে বলা হয়, অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এলএনজি আমদানির জন্য ব্যয় সাশ্রয়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া পেট্রোবাংলার এলএনজি আমদানির অর্থ পরিশোধেও সহায়তা বাড়ানো হবে বলে জানানো হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে একটি অভিন্ন অবস্থান গঠনের লক্ষ্যে G7-ভুক্ত শিল্পোন্নত দেশগুলোর অর্থমন্ত্রীরা প্যারিসে দুদিনের বৈঠক শুরু করেছেন। মন্ত্রীরা যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও বৈশ্বিক বন্ড বাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করবেন। এটি বিশেষ করে জাপানের জন্য উদ্বেগের বিষয়। এছাড়া তারা অর্থনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক ভারসাম্যহীনতা মোকাবেলায় একটি অভিন্ন সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্য বিরোধ ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলায় G7 এর বর্তমান সভাপতি ফ্রান্সকে সংলাপ অব্যাহত রাখার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীনের বিপুল পরিমাণ বিরল খনিজ সরবরাহের ওপর নির্ভরতা কমানো বৈঠকের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আগামীকাল অর্থমন্ত্রীদের এ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। আলোচক দলের বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরান পাকিস্তানের মাধ্যমে তাদের সর্বশেষ 14 দফা প্রস্তাব জমা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে। জাতিসংঘ গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ড ও অধিকৃত পশ্চিম তীরে জাতিগত নিধনের ইঙ্গিতের নিন্দা করেছে। আজ এক নতুন প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, যা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংস অপরাধের সামিল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ইসরায়েলের হামলায় অন্তত 6 জন ফিলিস্তিনি নিহত ও 40 জন আহত হয়েছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: অবশেষে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দুদিন হাতে থাকতেই ম্যাচ জয়ের সুবাতাস বইছে ক্রিকেট পাড়ায়। মুশফিকুর রহিমের 100 রানের উপর ভর করে 390 রানে অল আউট হয় টাইগাররা। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় 436 রানের। ফলে পাকিস্তানকে জিততে হলে করতে হবে 437 রান, গড়তে হবে রানের রেকর্ড। তৃতীয় দিন শেষে 2 ওভার খেলে পাকিস্তান কোনো রান করেনি এবং কোনো উইকেটও হারায়নি। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া শতক এবং মাহমুদুল হাসান জয় ও লিটন কুমার দাসের অর্ধশতকের উপর ভর করে বাংলাদেশ এই পুঁজি সংগ্রহ করে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেছেন 137 রানের ইনিংস। তার আগে তিনি গড়েছেন 2টি রেকর্ড। টেস্টে 14তম শতক করেন মুশফিক। এই শতকে যৌথভাবে শীর্ষে থাকা মমিনুল হককে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম। মুশফিক ছাড়াও লিটন 69 এবং মাহমুদুল হাসান জয় খেলেছেন 52 রানের ইনিংস। পাকিস্তানের হয়ে 4টি উইকেট নেন খুররম শাহজাদ, 3টি উইকেট পেয়েছেন সাজিদ খান। এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন অনন্য এক রেকর্ড। ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 16,000 রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের আর কোন ক্রিকেটারের এই 16,000 রানের কোন রেকর্ড নেই। মুশফিকের পরের অবস্থান তামিম ইকবালের। তামিম করেছেন 15,249 রান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে আগামীকাল সকাল ১০টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। পবিত্র ঈদুল আজহা ২৮শে মে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে বৈঠক অনুষ্ঠিত। আগামী অর্থ বছরের জন্য ৩,০০,০০০ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলিত হয়েছে বললেন অর্থমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল শুরু হচ্ছে ৩-দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার। অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ঐক্য গঠনে প্যারিসে শিল্পোন্নত ৭টি দেশের অর্থমন্ত্রীদের ২ দিনের বৈঠক শুরু। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে সফররত পাকিস্তানকে জয়ের জন্য ৪৩৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। খবর শেষ হল।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জারিন তাসনিম ঐশী। সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৫ এপ্রিল শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়ার পর সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে নতুন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ৫ এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারা দেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ, শিরোনামটি বাংলাদেশের জনস্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা বহন করছে। হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, দীর্ঘদিন ধরে শিশু স্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে যেখানে টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকে সেখানে হাম সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যায়। তাই দেশের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক সংবাদ। বাংলাদেশে হাম প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি দীর্ঘদিন ধরে কার্যকর রয়েছে, তবে নানা কারণে জনসচেতনতার অভাব, ভৌগোলিক দূরত্ব, স্বাস্থ্যকর্মীর সংকট কিংবা সামাজিক কুসংস্কারের ফলে কিছু এলাকায় টিকা গ্রহণের হার কম ছিল। এর ফলে ওইসব এলাকায় হাম সংক্রমণ বেড়ে গিয়ে হটস্পট তৈরি হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ টিকাদান অভিযান পরিচালিত হয়, যেখানে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করা হয়। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং গণমাধ্যমের প্রচারণা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। ফলে হটস্পট হিসেবে চিহ্নিত ৩০টি উপজেলায় সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে এবং নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল হাম প্রতিরোধে টিকা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জানিয়েছে, হাম প্রতিরোধে ২ ডোজ টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এই নীতি অনুসরণ করে জাতীয় টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে, তবে এই সাফল্যের মধ্যেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই টিকাদান কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হটস্পট এলাকায় সংক্রমণ কমলেও দেশের অন্যান্য অঞ্চলে নজরদারি অব্যাহত রাখতে হবে। এছাড়া হাম সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদের মনোবলও বেড়েছে, তারা মনে করছেন তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে। এই সাফল্যকে ধরে রাখতে হলে তাদেরকে আরও প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রণোদনা দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমে নিয়মিত প্রচারণা চালিয়ে যেতে হবে, যাতে মানুষ টিকা গ্রহণের গুরুত্ব ভুলে না যায়। বিশেষ করে গ্রামীণ এলাকা, যেখানে তথ্য প্রবাহ কম, সেখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পৃক্ত করা কার্যকর হতে পারে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে এই সাফল্যকে টেকসই করা। হাম সংক্রমণ কমে আসা মানে এই নয় যে ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে গেছে। তাছাড়া এবার সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ আসায় এবং সমন্বিত উদ্যোগের ফলে রোগটির একমাত্র প্রতিষেধক টিকা সংগ্রহে জোর তৎপরতা পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, দেশে বর্তমানে হাম শিশু মৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে, তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত 3-4 সপ্তাহ সময় লাগে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আগামীকাল 19 মে 2026 সকাল 10:00 তেজগাঁওস্থ ভূমি ভবনে অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়ামওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেঘার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। মোহাম্মদ মাহফুজুল হকের কথায়, দীপঙ্কর মজুমদারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন মোহাম্মদ মাহফুজুল হকের কথায় দীপঙ্কর মজুমদারের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 3:05। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন অশোক সাহার কণ্ঠে দুপুর 12:20। লালন গীতি শুনবেন মোহাম্মদ আব্দুল বারীর কণ্ঠে দুপুর 12:40। এছাড়া লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যে 6:10। বাউলিয়ানা বাউল গান নিয়ে অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এবারে তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন মখলিসুর রহমান বাবলুর কথায় রূপারানী সাহায়ের কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার, খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 10টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপ অসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার, খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হল আমাদের আজকের সকল কার্যক্রম। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।